ব্যাক টু ব্যাক গানের প্রান্তে রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্যকে নিয়ে। তো কিছুক্ষণ আগে আপনার সঙ্গে মাইকেল এঞ্জেলোর কথা শেয়ার করছিলাম, বলছিলাম যে মাইকেল এঞ্জেলো যেই পাথর দিয়ে তৈরি করা সেই পাথরে সাধারণত কোনোরকম ভাস্কর্য তৈরি হয় না, বলতে গেলে এটা ভাস্কর্যের একটি বাতিল পাথর। তো এই মাইকেল এঞ্জেলোকে ঘিরে কিন্তু আরও একটা ব্যাপার আছে, সেটা হলো মাইকেল এঞ্জেলোর মূর্তিটা যদি খুব ক্লোজলি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে মাইকেল এঞ্জেলোর চোখ দুটো কিন্তু ক্রস আইড, অর্থাৎ বাংলা ভাষায় যাকে বলে টেরা। তো এই টেরা ব্যাপারটা যে তৈরি করা হয়েছিল তার পেছনেও একটি লজিক এখনকার দিনের বর্তমান সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন। তারা বলেন যে এই যে টেরা ব্যাপারটা হয়েছিল বা তৈরি করা হয়েছিল সেই জন্যই দূর থেকে নাকি মাইকেল এঞ্জেলোকে এত সুন্দর দেখতে লাগে। তাহলেই ভাবুন কত কিছু পরিকল্পনা ছিল এই মাইকেল এঞ্জেলো মূর্তিটি তৈরির পিছনে। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে ভাস্কর্যকে নিয়ে। কিন্তু এখন একটা ছোট্ট ব্রেকের সময়, তার উপরান্তে আপনার জন্য ওয়েট করবে ভাস্কর্যকে নিয়ে আরও অনেক কথা। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

কিছু ভাস্কর্য আমাদের চমকে দেয়, আবার কিছু ভাস্কর্য আমাদের এক অকল্পনীয় রহস্যের সামনে ফেলে দেয়। যেমন ধরুন কৈলাস মন্দির, ভারতের কৈলাস মন্দির, যেটি তৈরি করা হয়েছিল একটি মাত্র পাথরের টুকরো থেকে। এত বড় একটি মন্দির শুধুমাত্র একটা পাথরের টুকরো ছেনি হাতুড়ি দিয়ে কেটে কেটে তৈরি করা। সেই পাথরের গায়ে অকল্পনীয় সমস্ত সুন্দর মূর্তি রয়েছে। সেই মন্দির তৈরি করা শুরু হয়েছিল কিন্তু ওপর থেকে, যেটা বর্তমান যুগের স্থাপত্য শিল্পের এই উন্নতির পরেও এক কথায় অসম্ভব। তাহলে এত হাজার বছর আগে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল কি করে? শুধুমাত্র ছেনি হাতুড়ির সাহায্যে? রহস্য কিন্তু এখনো দানা বেঁধে আছে, এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত হয়নি, আর অদূর ভবিষ্যতে যে হবে সেই আশাটাও খুবই কম। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে ভাস্কর্য এবং তাকে ঘিরে অজস্র কাহিনী নিয়ে। তো এরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলা নেট ডট কম।

কিছু কিছু ভাস্কর্য এরকমও ছিল যেগুলো কালের নিয়মে হারিয়ে গেছে, কিন্তু তার উল্লেখ কিন্তু পাওয়া যায় বিভিন্ন বইতে, বিভিন্ন ভ্রমণ কাহিনীতে। সেরকমই একটি ভাস্কর্য হচ্ছে ময়ূর সিংহাসন। বলা হয় যে নাদির শাহ যখন ভারত লুট করেন, তখন সেই ময়ূর সিংহাসন নিয়ে চলে যান। ময়ূর সিংহাসন বানিয়েছিলেন শাহজাহান, এবং সলিড গোল্ড দিয়ে তৈরি করা এই সিংহাসনের বিভিন্ন জায়গায় খচিত ছিল অজস্র সমস্ত মণিমাণিক্য এবং রত্ন, এবং তার ভাস্কর্য, তার স্থাপত্য রীতি এতটাই অসাধারণ ছিল যে যে একবার তাকিয়ে দেখত সে নাকি চোখ ফেরাতে পারত না। তো নাদির শাহ ভারত লুট করার সময় এই ময়ূর সিংহাসনও লুট করে নিয়ে গিয়েছিলেন, কিন্তু কোথায় নিয়ে গিয়েছিলেন বা এই ময়ূর সিংহাসনের ঠিক কি হলো সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবরই জানা যায় না। শুধুমাত্র এটুকু জানা গেছে যে ময়ূর সিংহাসন হারিয়ে গেছে। তো আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর রেডিও বাংলানে ডট কমে জমে আছে ভাস্কর্য এবং তাকে ঘিরে কিছু কাহিনীকে নিয়ে। তো এরকমই আরও কিছু কথা আপনাকে বলবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর ও নিয়ন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: What if your IT partner cared about more than just IT? At ITOS Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. ITOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team, because great companies don't just build great systems, they help build great communities. ITOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.

0: বসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ভাস্কর্যের কথা বললেই আরও একটি মূর্তির কথা বলতেই হবে, এবং সেই মূর্তিকে ঘিরে আনসলভড মিস্ট্রিজের কথাও আপনার সঙ্গে শেয়ার করতে হবে। সেই মূর্তিটির নাম হলো স্ফিঙ্কস। আগে হ্যাঁ, ঠিকই বুঝেছেন, ইজিপ্টে, বর্তমানে মিশরে অবস্থিত আছে সেই মূর্তিটি। তো সেই মূর্তি এতটাই বিশাল যে সামনে না গেলে ঠিক বোঝা যায় না এর বিশালতাটা ঠিক কতটা। তো এই মূর্তির ব্যাপারটা কিন্তু একটা অদ্ভুত, সেটা হচ্ছে যে এই মূর্তির ধরটা হচ্ছে সিংহের, কিন্তু মাথাটি একটি মানুষের। তো এরকম মূর্তি বানানো কেন হয়েছিল সে নিয়ে এখনও পর্যন্ত ঐতিহাসিকগণ কোনো রকম সদুত্তর দিতে পারেননি, কিন্তু এই অদ্ভুত স্থাপত্য, এই অদ্ভুত ভাস্কর্যটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের চমকে দেয়। তো রেডিও বাংলানে ডট কমে এরকমই ভাস্কর্যকে ঘিরে অদ্ভুত অদ্ভুত কথা আমি গৌরব আপনার সঙ্গে শেয়ার করছি আমাদের হারানো সুরের আড্ডার আসরে। একটা ছোট্ট ব্রেকের উপরান্তে এই বিষয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কিছুদিন আগে পেরুর একটি শহরে একটি অদ্ভুত স্থাপত্য, একটি অদ্ভুত ভাস্কর্য উদ্ধার হয়েছে। ব্যাপারটা একটি শহর, কিন্তু শহরটি এমনভাবে তৈরি করা যাকে আমার ভাস্কর্য বলতেই ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি আজ থেকে 1500 বছর আগে তৈরি হয়েছিল সেই শহরটি, এবং টোটাল শহরটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড। শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড বললেই ব্যাপারটা মিটে যায় না। এই আন্ডারগ্রাউন্ড শহরের 15টি তলা বা 15টি ফ্লোর অবস্থিত, আর প্রত্যেকটি ফ্লোরে আলাদা করে অক্সিজেন সাপ্লাইয়ের বন্দোবস্ত ছিল মাটির ওপর থেকে। তাহলেই ভাবুন, আজ থেকে 1500 বছর আগে এরকম অদ্ভুত শিল্প, অদ্ভুত ভাস্কর্য তৈরি হয়েছিল পেরু দেশে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে হারানো সুরের আড্ডার আসরে আমাদের আড্ডাটা জানিয়েছিল ভাস্কর্যকে নিয়ে, বিভিন্ন ভাস্কর্য এবং তাদের পেছনে অদ্ভুত ঘটনা, গল্প এবং আনসলভড মিস্ট্রিজ। আমি গৌরব শেয়ার করলাম আপনার সঙ্গে। কেমন লাগলো আপনার জানান আমাকে। আমাকে মেল করুন haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে, haranosur@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: What if your organization finally had complete control, not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

0: you know, kind of we are happy more than anything else, because many of the times it's said in Bengali, I'm sure you're familiar with the Bangla kichu hoy na, Bangla kichu hoy na, particularly when it comes to business and industry. So here is a kind of glorious example or glorious exception, I would say.
1: Sure.
0: Who has not only done it in Bengal, but in an advanced country in the UK, receiving this rare recognition and award of top 100. So are you in touch or familiar with the Akshomar Jiram Chilo Je Bangla Ke Bola Hoto Manufacturing Capital?
1: East, sure.
0: East was, yes, sure, the capital of manufacturing, yeah, manufacturing hub of whole of India. So আপনি এখনো কি খোঁজ খবর রাখেন যে বাংলার ম্যানুফ্যাকচারিং কোন জায়গায় কেন পিছিয়ে গেল? আপনি ধরুন বাংলা থেকে গিয়ে ইউ হ্যাভ গন অল দ্য ওয়ে টু দ্য ইউকে টু সেট আপ দিস ম্যানুফ্যাকচারিং ইউনিট।

0: पास खने खने अधर आगे करो बास चौकी चले खने खने चलू मंद मनमथ पाठ पहला अनुबंध हृदय मुकुल हेरी हेरी थोर खनिया चर दाए खनी होए भोर
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন তাই পাই পানির হাক্কা নুডলস সোয়া চিলি ফিশ পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060 আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: Apni ki NRI ar India te phire eshe settle korar কথা ভাবছেন কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও মানে শুধু প্রপার্টি নয় এই যেন পুরো নিজের বাড়ি
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in
4: পরপাশে মিস করছেন বাংলাকে মিস করছেন কলকাতাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায় তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে সরগোল নয় আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে সরগোল ফেলি চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে আমরা জানি সবার আগে তাই সবার আগে জানে সবাই ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
5: শুনছেন রেডিও বাংলানেট .com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা

0: 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: একেবারে শেষে যেটা যেটা জানতে চাইবো, যে আমাদের জেনারেশন একটা জেনারেশন, বিশেষ করে এখানে আমরা বড় হয়েছি এইটা শুনে যে ব্যবসা মানে এটা খুব ঘৃণিত কাজ, মানে ব্যবসায়ী মানেই সে চালে কাঁকড় মেশায়, ওষুধে ভেজাল মেশায়, কিছু না কিছু একটা স্কুলে জব করলে করে তারপরে যেটা হয় আমাদের লিটারেচার, আমাদের ফিল্ম সব জায়গাতেই কিন্তু এইভাবেই পোর্ট্রেট হয়েছে বিজনেস ক্লাসটা। তো সেইটার জন্য বোধহয় একটা ব্যবসার, বাঙালির ব্যবসা বিমুখতা তৈরি হয়েছে। সো ওয়ান থিং, হাউ টু কাম আউট অফ দিস, ইউ কল ইট রিল্যাকটেন্স অর ইউ কল ইট গিভ ইট সাম আদার নেম, we need to come out of this in a
1: absolutely 100%
0: dirty word.
1: No, absolutely not.
0: Either way, what would be your suggestion?
1: I think amar mote that we need to take these small victories, you know, nijeder life e whatever our little goals are and how much we are making progress, you have to do your own evaluation every year. Am I progressing or am I declining? And if you are not taking action on that, you are bound to decline. So you have to do the self-assessment continuously. And I want to tell that you know, big things doesn't happen in one day. It's a state of discipline over years. Then only you achieve something concrete in life. So there is no short circuit or short term you will get. So you should try to see how you're value adding and moving, and then celebrate. I mean, what English is called, drum beat. If you have a success, drum beat, bloody get the Dhakai guy and play the drums and spread it across your whole community that, hey, you have been successful, you know, in terms of doing it. And be feel proud that whatever you have achieved, you know, and that step by step, look at that universe, at how you're going. So we must celebrate success also, and we must encourage people, and also the ability to listen, you know. Have a conversation. Not that I'm the CEO, I know everything, and whatever my staff is saying, I'm not going to be talking to them. Ability to listen from others, higher, lower, or whatever, that encourages dialogue, and that will add value to your life. Ekhane ekta mentality ache, I am the boss. Hey, a little bit of a Japanese culture, if you worked in Japanese company, whatever the boss says is a done deal, you know. If he says evening in the morning, you say, boss, it's in the evening. The ability
0: king can do no wrong, that's
1: a very good saying, you know. So I think this ability to have a dialogue, this is where the intellectual stimulation comes in from people. This is where value is created within your system, and you should be humble enough to have that ability to also listen to people and then take their, you are the boss, the buck stops with you, but at the end of the day you have to have that humility within you and respect people, you know, whatever class, wherever they come from, you know, that will give you karma points, you know. I can assure you that that's how I've taken my whole life.
0: It has been really wonderful and fascinating talking to you, enlightening too, because it's a kind of eye opener for many of us. I'm sure our audience, viewers, they
1: absolutely
0: will, for them also it will be an eye opener. আমি যেটা বলতে চাইব আমাদের দর্শকদের, আপনারা কিন্তু নামটা মনে রাখুন, পিনাকী ব্যানার্জি, অ্যাজ হি মেনশন টাইম অ্যান্ড অ্যাগেন, হাফ এ বিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ডোন্ট এভার ফরগেট দ্যাট, উইল ভেরি সুন গেট টু হিয়ার দ্যাট ইট হ্যাজ অ্যাকচুয়ালি বিকাম এ হাফ এ মিলিয়ন ডলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বাট ইন ইকুয়াল ব্রেথ আই উড লাইক টু সে, জাস্ট রিমেম্বার টু নেমস, পিনাকী ব্যানার্জি অ্যান্ড অহনা ব্যানার্জি, আই উড জাস্ট and keep watching this space, je ke age pouchhuche baba ar meer moddhe ekta healthy competition, ekta doud choleche, amra dekhte chai je ei entrepreneurial je doud ta cholche tate ke koto ta age koto dure pouchhe. All our best wishes to both the father and daughter duo.

কফি হাউসের সেই আড্ডাটা আজ হয়তো নেই। সেই নিয়ে মনটা যখন ভারী হয়ে আসে তখন পেছনে ফিরে তাকাইয়া দেখতে পাই আপনাকে আড্ডা জাংশনে। নমস্কার, আজকের আড্ডাটা এমন একজন কণ্ঠকে ঘিরে যে কণ্ঠে ছিল আড্ডা, নাটক, প্রতিবাদ, প্রেম সব একসঙ্গে। তিনি শুধু গান গাইতেন না, তিনি চরিত্র হয়ে উঠতেন। আজকের আড্ডা জাংশনে আমি শুভায়ন গানের পাতায় খুঁজব কিংবদন্তি গায়ক মান্না দেকে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে একটা ব্যাপার সবসময় থাকত, স্পষ্টতা। সুর যতই কঠিন হোক না কেন, কথা কখনোই হারিয়ে যেত না, কারণ তিনি বিশ্বাস করতেন গান মানে শুধু সুর নয়, গান মানে বোঝানো। চলুন ঘুরে আসি সেই জলসাঘরে।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

আবারও ফিরে এলাম আড্ডা জাংশনে। আজ শ্রদ্ধেয় শিল্পী মান্নাদাকে ঘিরেই আড্ডা, আর সেই আড্ডার মাঝে গান, আর গানে গানে সারাক্ষণ সঙ্গে আমি শুভায়ন। মান্নাদে ছিলেন একজন ক্যারেক্টার সিঙ্গার, কখনো তিনি লালন, কখনো কফি হাউসের আড্ডার কেন্দ্রবিন্দু, কখনো রাজদরবারের কৌতুক। একজন নয়, তিনি অনেক মানুষ, সে অনেককেই খুঁজব একজনের কণ্ঠে। দেখি গানে গানে ফিরব আবার, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলানেট.com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুধু বাংলা ছবিতে নয়, হিন্দিতেও তিনি একইভাবে পারদর্শী। ভুলে গেলে হবে সেই পারসানের সেই হাড্ডাহাটির লড়াই, একদিকে কিশোর কুমার অন্যদিকে মান্না দে, আহ কণ্ঠে ছিল থিয়েটারের শ্বেত পাথর, উচ্চারণ বস নাটকীয়তা সবটাই ছিল মাপে মাপে, লাউড নয় লেজেন্ডারি। শুনে থাকুন আড্ডা জাংশনে মান্না দেকে নিয়ে আরো কিছু গান, ফিরব গানের ওপারে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

তুমি আমার চিরদিনের। হ্যাঁ, আপনার আর আমার সম্পর্কটা, বন্ধনটা বেতারে চিরদিনের মতনই থেকে যাবে। ফিরেছি আমি আড্ডা জাংশনে শুভায়ন, সঙ্গে নিয়ে মান্না দেকে, যিনি প্রমাণ করেছিলেন ভালো গান মানে চেঁচানো নয়, ভালো গান মানে ঠিক জায়গায় থামা। শুনব আরও কিছু গান, কোথাও যাবেন না, শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম এ আড্ডা জাংশন।

বুঝলে নটবর, এই মনটা যদি সিরাজ সাজি আমার ভাগ্য মির্জাফর। আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য মির্জাফর, বুঝলে নটবর, কিছুতেই যাব না, তুমিও না আমিও না।

0: বুঝ নটবর, তুমিও যাবে না আমিও।
1: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
2: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম আবারও আটটা জাংশনে, আমি শুভায়ন। অনেক কিছুই মনের মধ্যে ঘুরছে, ভাবছি মানুষটার ভার্সেটাইলিটি, ক্লাসিক্যাল, ফোক, কমিক, রোমান্টিক, প্রোটেস্ট, ফিলোসফি। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে সবই সম্ভব ছিল, কারণ তিনি গানকে কখনো হালকাভাবে নেননি।

বেলুন চড়ে চল চলে যাই দুঃখ কথারি রাজ্যে, বায়রা ভুতুম হুতুম পেটা সঙ্গে যাবে আজকে। বেলুন চড়ে চল চলে যাই দুঃখ কথারি রাজ্যে, বায়রা ভুতুম হুতুম পেটা সঙ্গে।

যদি মানুষগুলো ফুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ফুল হতো রে।

আবারও ফিরে এলাম আড্ডা জাংশনে। আমি শুভায়ন, আপনারা শুনছেন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ। তবে আজ মন নিরুদ্দেশ নয়, আজ তার হদিশ পাওয়া গেছে শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের ঠিকানায়, তার গানে গানে। শুনবো আরও কয়েকটা গান, এই যে মান্নাদে যাকে নিয়ে আজকে আমাদের আড্ডা। তিনি যেমন গিয়েছিলেন রাজা মহারাজার গানও, আবার গিয়েছেন সাধারণ মানুষের কথাও। এই দুইয়ের মাঝখানে তিনি সত্যিই খুব আপন, ঠিক যেমন আপনি সপ্তাহের শেষে একটা আপন কোণ নিয়ে অপেক্ষা করেন, হাত বাড়িয়ে এই বেতার বন্ধনে আড্ডা জাংশনে, যেখানে আমাদের কিছু কথা, কিছু গান, আর ফিরে পাই আমাদের না পাওয়া অনেকটাকে। শুনতে থাকুন আড্ডা জাংশন, ফিরবো আবারও কটা গানের পর।

0: তবে কেন পায় না বিচার নিহত গোলা।
1: বিশ্ব দরবারে আজ বাংলা গানের এতটা জয় জয়কার, বেঙ্গলি মিউজিক ইজ সো রিচ, এই গলার ভূমিকা কিন্তু তার পেছনে বিরাট। আজ শুধু বলি শ্রদ্ধেয় মান্না দেকে, তুমি আমার চিরদিনের। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে উঠে এসেছে অনেক কিছু, শুধু আনন্দ না, উঠে এসেছে অনেক প্রশ্ন, সমাজকে নিয়ে দ্বন্দ্ব, মানুষ, সব কিছুই এসেছে তার গানে। এ যেমন সেই প্রশ্নটা আমাদের ছেড়ে দেওয়া হয়েছিল, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনের মাফ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ। সেই উত্তর আজও আমাদের কাছে অজানা, চলুন না খুঁজি, গানে গানে ফিরবো আবারও আড্ডা জাংশনে।

0: শুনছেন রেডিও বাংলানেট.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: এমন বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার সিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার। চলে গেল যে দাদা।

প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। কেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং।

0: আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং তবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার।
1: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে, কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
4: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

বিশ্ব দরবারে আজ বাংলা গানের এতটা জয় জয়কার। বেঙ্গলি মিউজিক ইজ সো রিচ, এই গলার ভূমিকা কিন্তু তার পেছনে বিরাট। আজ শুধু বলি শ্রদ্ধেয় মান্না দেকে, তুমি আমার চিরদিনের।

0: ಅದ್ರದ ತುಂಬ
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: পাগল তোমার।
1: আজকের আড্ডা জাংশনে শ্রদ্ধেয় মান্নাদের কণ্ঠস্বর, তাকে নিয়ে আড্ডা, তাকে ঘিরে সবকিছু শুনতে শুনতে কোথাও যেন আমরা হারিয়ে গেছিলাম। কিন্তু ঘড়ির কাঁটা হঠাৎ জানান দিল সময় প্রায় শেষ। মান্নাদে যে কোনো এরা নন, তিনি একাধিক এরার সেতু, যেখানে ক্লাসিক্যাল আর পপুলার হাতে হাত ধরে হেঁটে যায়। ঠিক আপনারা আমার মতন সপ্তাহের শেষে যেমন আমরা একে অপরের হাতে হাত ধরে খুব সুন্দরভাবে বেতারের মেলবন্ধনে ফুটিয়ে তুলি নিজেদের কিছুটা সময়। আজকের আড্ডা জাংশন মান্নাদে স্পেশাল এই পর্যন্তই। আমি শুভায়ন, ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, ফিরব আবার আগামী সপ্তাহে। রেডিও বাংলানে .com-এ মন যখন নিরুদ্দেশ, আপনার আর আমার আড্ডাতেই মনোনিবেশ।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: আসেন না।
1: আধুনিক শহরে চলাফেরা করার নানা নিয়ম, নানা বাধা, নানা হুকুম, এসবই আমরা কম বেশি মেনে চলতে বাধ্য হই। খুচকাজ ব্যতিক্রম যদিও নাগরিক জীবনের অঙ্গ, কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে কখন নিয়ম ভাঙলাম, কখন সিগন্যাল দেখেও না দেখা।

আর ভান করলাম কখন ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে খানিকটা জোর কদমে এগিয়ে গেলাম। পথচারীরা এসব করে পার পেয়ে গেলেও গাড়ির চালকদের নানাবিধ ফাইন দিতে হয় ট্রাফিক আইন ভাঙার জন্য। বিশেষত যখন মানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানো থাকে, মানে এখনকার সময়, তখন কিন্তু সিগন্যাল মান্য না করে চললে মালিকের মোবাইলে তৎক্ষণাৎ ফাইনের রসিদ কিন্তু হাজির হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন এইসব নিয়ে আমি কেন কথা বলছি। আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলবো কলকাতার যানবাহনের ভুল বদল নিয়ে, আর সেই ব্যাপারে আরও কথা অবশ্যই হবে, কিন্তু গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাস্তায় গাড়ি চড়ার জন্য যে বিশেষ নিয়ম কানুন প্রয়োজন, এই ধারণা 1970-এর 7-8-এর দশক থেকে কিন্তু ধীরে ধীরে প্রশাসনের কাছে স্পষ্ট হয়ে যায়। কলকাতা শহরে প্রথমে ট্রাম, পরে বাস এবং মোটর গাড়ির আবির্ভাবের সঙ্গে সঙ্গে পুলিশের একটা কাজই হয়ে দাঁড়ায় রাস্তাঘাটে সুষ্ঠুভাবে যান চলাচল বজায় রাখা, এবং একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে রোড সেন্স তৈরি করার প্রক্রিয়া। কিন্তু জনতা আর কবে প্রশাসনের কথা মেনে চলেছে বলুন? আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এই যে সাধারণ জনগণের মধ্যে রোড সেন্স তৈরি করার প্রক্রিয়া, যেটা অনেক বছর আগে থেকে কলকাতা শহরে শুরু হয়েছিল, সেইটা কতটা সফল হতে পেরেছিল। যেরকম আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে জনতা যে প্রশাসনের কথা মেনে চলবে বা চলছে, এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা। সেই জন্য কলকাতার নিম্নবর্গের মানুষদের দখলে তখন কিন্তু ছিল রাস্তাটা, মানে সেখানে কিন্তু ব্যবসাপত্তর, খেলাধুলো, ধর্মীয় অনুষ্ঠান, লাঠালাঠি আর হাতাহাতি, চলাফেরা আবার শোয়া বসা, চড়ক গাজনে শহরের রাস্তায় যেন মেলা বসে থাকত, আর বাঁধ ভাঙা জনতার স্রোত কিন্তু সেখানে চলে যেত। উচ্চবর্গীয় পশ্চিমী মনোভাবাপন্ন যে ভারতীয়রা ছিলেন, তারা কিন্তু এই বিষয়ে বিলেতি সরকারের পক্ষেই ছিলেন। এইসব আচার আচরণকে তারা কিন্তু আধুনিক নাগরিক সমস্যার বা সভ্যতার পরিপন্থী হিসেবে কিন্তু দেখতেন সেই সময়। সরকার সময় বেঁধে দিলে এই অনুষ্ঠানে রাশ টানার চেষ্টাও কিন্তু তারা করেছিলেন।

গানের পর ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, উৎসব অনুষ্ঠানের পাশাপাশি নতুন প্রযুক্তির কল্যাণে যখন আধুনিক যানবাহন রাস্তা দখল করতে লাগলো, তখন দিয়ে দেখা দিল মহাবিপত্তি। একদিকে ছিল গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি, সাইকেল আর ট্রাম, বাস, মোটর গাড়ি। স্বাভাবিকভাবেই এই দুইয়ের সহাবস্থান প্রথম যুগে খুব একটা সহজ ছিল না। আধুনিক এবং প্রাগাধুনিক সময়ে যেন একই সঙ্গে কলকাতা শহরের বুকে উপস্থিত ছিল সেই সময়। বেশিরভাগ মানুষই চট করে নতুন প্রযুক্তি মেনে নেয় না, তা তাদের দৈনন্দিন জীবনকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে বলে। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে নানা বদল আসে আমাদের জীবনচর্যায়। ফলে 19 শতকের দ্বিতীয় ভাগে যখন কলকাতার নাগরিক জীবনে নানা পরিবর্তন দেখা গেল, তখন রাস্তার অধিকার নিয়ে চাপানউতোর আর পুলিশের বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে কিন্তু সে সময় দেখা দিল।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম চালু হয় কলকাতা শহরে। 1902 সাল থেকে তা হয়ে দাঁড়ায় ইলেকট্রিক চালিত। 1896 মোটর গাড়ি আর 1922 সাল থেকে মোটর চালিত বাস কিন্তু শহরের রাস্তায় নামে। এক হিসেব অনুযায়ী 1914 সালে কলকাতায় গাড়ির সংখ্যা ছিল 517, ট্যাক্সি ছিল 240, মোটর সাইকেল ছিল 152, আর ট্রাক ছিল 21খানা। 1925 দেখা যাচ্ছে 280টি বাস কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে চলাচল করছিল। কিন্তু এই আধুনিক দ্রুতগতির যানবাহনের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ঢিমে তানের গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি আর অবুজ পথচারী। আরও কথা হবে কিন্তু অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এই কলকাতা শহরের আধুনিক দ্রুতগতির যানবাহনের পথের কাঁটা হয়ে দাঁড়ালো সেই সময়কার ঢিমে তানে চলা গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাকড়া গাড়ি আর অবুজ পথচারী। ট্রাফিক জ্যাম কলকাতা শহরের শতাব্দী প্রাচীন এক বৈশিষ্ট্য। পুলিশের কালঘাম ছুটে যেত এই ট্রাম বাস মোটরগাড়ির যাতায়াতের পথ পরিষ্কার রাখতে। যান চলাচলের নতুন নতুন আইন প্রবর্তন হতে শুরু করলো এই সময় থেকে। 1870-এর পর থেকে পুলিশ রেকর্ডে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন অপরাধের তালিকায় নতুন একটা বর্গ যুক্ত হলো, যার নাম ছিল স্ট্রিট অফেন্সেস। রাস্তাঘাটে নানাবিধ বেআইনি কার্যকলাপের ফলে কিন্তু এই স্ট্রিট অফেন্সেস যুক্ত হয়। 1888 সালে আমরা দেখতে পাচ্ছি যে 2930টি গ্রেপ্তারির ঘটনা ঘটে। রাস্তার ভুল দিক দিয়ে বা হেডলাইট ছাড়া গাড়ি চালানোর জন্যই কিন্তু মূলত এই গ্রেপ্তারিগুলো ঘটেছিল সেই সময়। আধুনিক শহরের রাস্তাঘাটে স্নান করা, বাজে আচরণ করা বা মাতলামি করা সব কিছুই কিন্তু সেই সময় পুলিশের ব্যস্ততা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কিছু ভেজা মানুষ, কিছু মানুষই তাই আবার হাজার গানে শেষে আরো কিছু

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমরা দেখছি যে যন্ত্রচালিত যানবাহন যখন শুরু হলো কলকাতা শহরে, সে সময় কিন্তু রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে গেল। কলকাতার বহু রাস্তাই অপরিসর ছিল, আর সেই সব পথের মাঝ বরাবর যখন ট্রাম লাইন পাতা হয়, তখন মানুষজন, অন্যান্য যান, রাস্তার ধারের দোকানপাট মিলিয়ে মিশিয়ে এক বলতে গেলে জটিল সমস্যার সৃষ্টি হয়। 1883 সালে আমরা দেখি যে অনেক জনই কিন্তু আহত হয় ট্রামের আঘাতে। 1903 সালে 240 জন গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য। 1914 সালে গাড়ি দুর্ঘটনায় প্রায় 67 জন মারা যায় আর 988 জন আহত হয়। এই নানা পরিসংখ্যান থেকে বোঝা যায় যে কিভাবে 20 শতকের গোড়া থেকে কলকাতার রাস্তাঘাটের চেহারা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছিল। এর কয়েক বছর পর ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের হাত ধরে আরও ব্যাপক আকারে কিন্তু পরিবর্তন ঘটে এই শহর কলকাতার রাস্তাঘাট আর যান পরিবহনের ক্ষেত্রে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, এই আধুনিকতার মানে কলকাতার আধুনিকতার শর্তই কিন্তু ছিল যন্ত্রচালিত যান চলাচল আর গরুর গাড়ি বা পথচারীদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা, যেখানে ট্রাম, বাস, মোটর গাড়ি প্রগতির সূচক হিসেবে দাঁড়াবে আর অবাধ্য পশু বা পথচারী অনাধুনিকতার একটা অবশেষ হিসেবে দাঁড়াবে। আইন মোতাবেক আদর্শ নাগরিক গড়ে তোলা সেই সময় দুষ্কর হয়ে পড়েছিল। প্রশাসনের মতে আধুনিক নগর পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ অন্তরায় ছিল রাস্তা জুড়ে লোকজনের চলাচল, ফুটপাথ ব্যবহার করতে একটা অনীহা মানুষজনের মধ্যে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কলকাতা শহরে বেশিরভাগ ভারতীয় এলাকাতেই ফুটপাথগুলি কিন্তু ছিল কাঁচা আর কাদাভর্তি। প্রথম বিশ্বযুদ্ধের সময় লাল সুরকি দিয়ে এগুলিকে পাকা করার ব্যবস্থা করা হয়, কিন্তু এতে যে কোনো সুরাহা হবে না সেই বিষয়ে কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে একটা লম্বা চিঠি লিখেছিলেন স্কটিশ স্থপতি প্যাট্রিক গেডেস। তিনি বলেছিলেন যে বেশিরভাগ ভারতীয়ই খালি পায়ে হাঁটাচলা করে, তাদের পক্ষে কাকড় বেছানো ফুটপাথ মোটেই কিন্তু সুবিধের হবে না। আর তাছাড়া কলকাতা শহরের রাস্তায় পায়ে চলা মানুষের সংখ্যা কিন্তু প্রচুর, আর তার উপর রয়েছে জাতিগত ছোঁয়াছুঁই বাঁচিয়ে চলার একটা তাগিদ। এসবের কথা মাথায় রাখলে দেখা যাবে যে ফুটপাথগুলি নিহাতই অপরিসর। গেডেসের অভিমত ছিল যে অন্তত 17-20 ফুট চওড়া ফুটপাথ কিন্তু দরকার সেই সময় কলকাতা শহরের।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

I'm gonna beat you. Hello,

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

অনেকদিন পরে আকাশে একটু ঝকঝকে সূর্যকে দেখে মনটা খুশিতে ভরে গেল। ঘুম থেকে উঠে বাইরের জানলা দিয়ে তাকিয়ে দেখি সূর্যের আলোতে ভরে আছে সবুজ মাঠ। অপূর্ব ভালো লাগায় ভরে যায় মনটা। আর তখনই মন বলে ওঠে, চলো হয়ে যাই নিরুদ্দেশ। আর তাই তো প্রতি সপ্তাহে আমি আপনাকে নিয়ে বেড়াতে যাই সেই নিরুদ্দেশের দেশে। এর আগে আমরা গিয়েছিলাম বালি। ইন্দোনেশিয়া মানে কিন্তু অনেকেই ভাবেন বালি বুঝি একমাত্র জায়গা। আগে না, ইন্দোনেশিয়া একটা খুব সুন্দর দেশ, আর চারিদিকে ছড়িয়ে রয়েছে অনেক আকর্ষণীয় ঘোরার জায়গা। হ্যাঁ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং আরও এক বিখ্যাত শহর যোগজাকার্তা বা জোকার্তা কিন্তু দুর্দান্ত ট্রাভেল ডেস্টিনেশন। আজ আমি আপনাকে নিয়ে যাব ইন্দোনেশিয়ার এই দুই রোমাঞ্চকর জায়গায়। জাভা সমুদ্রের তীরে অবস্থিত বলে এই অঞ্চলকে জাভাও বলা হয়। এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হলো এই জায়গাটা। প্রতি বছর কয়েক হাজার মানুষ প্রকৃতির স্বাদ নিতে এখানে আসে। বালি থেকে সরাসরি আমরা চলে আসতে পারি জাকার্তা, অথবা আগে যোগজাকার্তা এসে তারপর সেখান থেকে গাড়ি নিয়েও জাকার্তা আসা যায়। বালি থেকে জাকার্তা খুব সহজেই ফ্লাইট করে পৌঁছে যাওয়া যায়। মোট দূরত্ব প্রায় 192 কিলোমিটার। চলুন আমরা পৌঁছে যাই জাকার্তা, আর নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। পরপর তিনটে গানের পর আমি ফিরে আসছি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আমার এই শোতে আমি আপনাকে নিয়ে চলেছি ইন্দোনেশিয়ার জাকার্তায়। এয়ারপোর্টে নেমে ব্লু বার্ড ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে স্ট্রেট হোটেল। এখানকার এয়ারপোর্টে আপনি মানি ট্রান্সফার করে নিতে পারেন। এই ইন্দোনেশিয়া হলো ভিসা ফ্রি কান্ট্রি, মানে 30 দিনের কম যদি ইন্দোনেশিয়ায় থাকেন তাহলে আপনার কোনো ভিসার প্রয়োজন নেই। জাকার্তা হলো ইন্দোনেশিয়ার রাজধানী, আবার এই দেশটার সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্র হলো এটি। এখানে এসে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো অনেক মালায়ান এবং চাইনিজ ক্যাফে, এছাড়াও রয়েছে দেখলাম ডাচ কলোনিয়াল শাসনকালে নির্মিত অসংখ্য বাড়ি। এখানকার সুসজ্জিত মসজিদগুলো দেখার মতো। বিশ্বের জনপ্রিয় শহরগুলির অন্যতম হলো এই জাকার্তা। জাকার্তায় অনেক হাই রাইজ বাড়ি এবং সেখানে রয়েছে ব্যাংক, বড় বড় অফিস, এছাড়াও রয়েছে এক গুচ্ছ সুসজ্জিত শপিং সেন্টার। মেট্রোর পরিবর্তে এখানে এয়ারকন্ডিশনড ট্রান্স জাকার্তা বাস চলে। কয়েকটি লাইনে বাস চলে, স্টপগুলিতেই রয়েছে টিকিট অফিস এবং সেগুলো টার্ন স্টাইল সহ মিনি মেট্রো স্টেশনের মতো। কাউন্টারে একবার টাকা দিয়ে গন্তব্যের টিকিট কেটে নিন, আর তারপর অন্যান্য লাইনে বাসে ওঠার জন্য আর টিকিট কাটার কোনো প্রয়োজনই নেই। চলুন এখন শুনে নিই কয়েকটা গান, ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা সবাই জাকার্তায়। জাকার্তায় এসে বুঝলাম এখানকার আবহাওয়া ইন্দোনেশিয়ার বালির মতন। 20-35 ডিগ্রি তাপমাত্রার ভিতর সারা বছর ব্যারোমিটারের পারদ ওঠানামা করে। 1600 শতাব্দীতে প্রথমে পর্তুগিজরা এই জাকার্তাকে দখল করে নেয়, কারণ ভারত মহাসাগরে নিরাপদে বাণিজ্য চালাতে গেলে জাকার্তা হচ্ছে স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে সুলতান বান্টাম এই সব বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এদের জাকার্তা থেকে তাড়িয়ে দেন। পরে আবার ব্রিটিশ আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাকার্তা দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এদের নিজেদের মধ্যে বহুদিন তুমুল যুদ্ধ চলে। 1619 সালে ডাচরা ব্রিটিশদের হারিয়ে জাকার্তা শহরটা আর এর পোর্টটা দখল করে নেয়। জাকার্তার নাম তারা দেয় বাটভিয়া, যেটা ছিল সেই সময় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী। ডাচরা এই শহরটাকে একদম অ্যামস্টারডামের মতন গড়ে তোলে। 1942 সালে জাপানিরা এই শহরকে দখল করে নেয় আর পুনরায় এর নাম রাখে জাকার্তা। অবশ্য 1949 সালের 27 ডিসেম্বর ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এবং জাকার্তা হয় স্বাধীন ইন্দোনেশিয়ার রাজধানী। জাকার্তার ইতিহাস তো আমরা শুনে নিলাম, এবার আমাদের ঘোরা শুরু করার পালা। ফ্লাইটের অপশন প্রচুর আছে আপনার জাকার্তা পৌঁছানোর। লন্ডন থেকে ফ্লাইটে করে এখানে আসতে সময় লাগে অ্যারাউন্ড 17 আওয়ার্স। নিউ ইয়র্ক এবং টরেন্টো থেকে এখানে আসতে সময় লাগে অ্যারাউন্ড 23 আওয়ার্স। সিডনি থেকে লাগে অ্যারাউন্ড 11 আওয়ার্স। ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে অবশ্য অনেক কম সময়ে আপনি জাকার্তা পৌঁছতে পারেন। তাই প্রথম দিন হোটেলে একটু রেস্ট করে শহরটাকে ঘুরে দেখে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। জাকার্তানরা কিন্তু খুবই অতিথিবৎসল আর এখানকার নাইট লাইফ একদম ঝকাস। জাকার্তায় আমাদের প্রথম গন্তব্য হলো ন্যাশনাল মিউজিয়াম। এখানে ঢুকে অবাক হয়ে গেলাম, দেখেই বুঝতে পারলাম যে এটা বিরাট বড় একটা মিউজিয়াম। এটা নাকি ফার্স্ট অ্যান্ড দ্য বিগেস্ট মিউজিয়াম ইন সাউথ ইস্ট এশিয়া। গোটা মিউজিয়ামটা জুড়ে সাজানো রয়েছে অসংখ্য পুরানো সব জিনিস। হিস্ট্রি, আর্কিওলজি এবং রিলিজিয়নের উপর আলাদা আলাদা বিভাগ রয়েছে এখানে। আমার সাথে ন্যাশনাল মিউজিয়াম ঘুরতে ঘুরতে শুনে নিন পরপর কয়েকটা গান। গানের ওপরে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক, আমাদের আজকের সফর জাকার্তা। এখন আমরা চলেছি ন্যাশনাল মনুমেন্ট বা মোনাসের দিকে। 132 মিটার উঁচু এই মনুমেন্টের একদম উপরে রয়েছে একটা গোল্ড লিফ ফ্লেম, যেটা কিনা ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক। এর বেসমেন্টে পৌঁছে দেখলাম এখানে সুন্দর করে সাজানো রয়েছে এদেশের অনেক ঐতিহাসিক নিদর্শন। এটা কিন্তু ন্যাশনাল মিউজিয়াম থেকে একদম আলাদা, সেই প্রি হিস্টোরিক টাইমস থেকে আজকের জাকার্তার সম্পূর্ণ বিবর্তন দেখতে পাওয়া যায় এখানে। মোটামুটি 1 ঘন্টা সময় কিন্তু আপনার লেগেই যাবে এটাকে খুব সুন্দর করে ঘুরতে। জাকার্তায় চীন দেশের সংস্কৃতির বেশ প্রভাব রয়েছে, আর গ্লোডক চায়না টাউনে আমাদের যাওয়াটাও সেই কালচারকে আরও ভালোভাবে বোঝার জন্য। 1500 সেঞ্চুরিতে চীন থেকে আসা চাইনিজ কালচার এখানকার সংস্কৃতির সাথে মিশে একটা মিক্সড কালচারের সৃষ্টি হয়েছে। এখানকার ট্র্যাডিশনাল ওয়েট মার্কেটে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যেন আমরা সাংহাইয়ের কোনো ফাড়ায় রয়েছি। এ অঞ্চলে চাইনিজরাই সমস্ত ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করছে। চীনের অতি প্রাচীন কনফুশিয়ান ধর্মের মন্দিরও রয়েছে এখানে, তার নাম ধর্মভক্তি টেম্পল। সুপ্রাচীন কনফুশিয়ান কমিউনিটি আজও দেখা মেলে এখানে। এক পবিত্র নিস্তব্ধতা জুড়ে আছে গোটা মন্দির চত্বরে। ভীষণ শান্ত এবং গম্ভীর এখানকার পরিবেশ। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ডাচরা এই জাকার্তায় বহু বছর ছিল, তাই তাদের প্রভাব তো এখানকার পুরনো সব স্থাপত্যে থাকবেই। আর সেই সব কিছু দেখতেই আমরা পৌঁছে গেলাম জাকার্তা ওল্ড টাউন। নামটা থেকেই বোঝা যায় যে পুরনো জাকার্তা এটাই। ডাচ কলোনিয়াল গভর্নমেন্টের এটাই ছিল মূল এবং প্রধান কেন্দ্র। আর এই জাকার্তা ওল্ড টাউনেই আমরা দেখা পেলাম সেই লিটল অ্যামস্টারডামের। সামনেই দেখলাম এক বিশাল পুরনো বিল্ডিং, যাকে এক ঝলক দেখলেই বোঝা যায় প্রাচীন ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শন এটা। পাশ দিয়েই বয়ে চলেছে একটা খাল। জাকার্তা গভর্নমেন্ট এই অঞ্চলটাকে এখনো আগের মতনই রাখার চেষ্টা করে চলেছে, তাই এর হেরিটেজ লুক এখনো রয়ে গেছে একই রকম। আশেপাশের সব পুরনো বাড়ি আর দোকানগুলো দেখতে দেখতে কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনেই দেখলাম একটা বেশ বড় বাড়ি। নামটা বড় করে লেখা রয়েছে, ফাতাহিল্লা মিউজিয়াম। তার ঠিক উল্টো দিকেই একটা ইউরোপিয়ান ক্যাফে। কয়েক বছর আগে কোনো একটা কাজে আমাকে নেদারল্যান্ডস যেতে হয়েছিল। আজ এই ক্যাফেটা দেখে আমার সেই নেদারল্যান্ডস ঘোরার কথা মনে পড়ে গেল। সেই একই রকম দরজা জানালা, কাউন্টারটাও একেবারে সেই ডাচ ঘরানাতেই সাজানো। আপনাদেরকে বলবো যে জাকার্তায় আসলে এই ক্যাফে বাতাভিয়াতে বসে একবার অন্তত ক্যাপাচিনো বা লাতে খেয়ে যাবেন। ক্লাসিক ইউরোপিয়ান কনসেপ্টে তৈরি এই ক্যাফে আজও সেই সাবেকিয়ানা বজায় রেখেছে পুরোপুরি। এখান থেকে লাঞ্চটাও করে নিতে পারেন। ডাচ কুইজিনের সাথে এখানকার মশলা মিশে এক অদ্ভুত অপূর্ব টেস্ট হয়েছে। জাকার্তার সব থেকে পুরনো বন্দর হলো সুন্দা কেলাপা হারবার। এখানে একটা সন্ধে অবশ্যই কাটাবেন। একটা সময় ইন্দোনেশিয়ার এন্টায়ার স্পাইস ট্রেড হতো এই বন্দর দিয়ে। আজ সে গৌরব আর নেই, কিন্তু বন্দরটা আজও জমজমান। এখন মূলত ডোমেস্টিক শিপিং হয় এখান থেকে। সামনেই দেখি ভাসছে কতগুলো ট্র্যাডিশনাল ফিনিশি উডেন বোটস। বেশ একটা পিকচার পারফেক্ট ইভিনিং। আমি আসছি ফিরে একটা ছোট্ট বিরতির পর, আর আপনাকে শোনাবো এখন কয়েকটা সুন্দর গান। তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুরটা সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

কিছু ভালো লাগা না লাগা দিন। ব্রেকের পর ফিরে এলাম, আমি আপনাদের চলার সাথী কৌশিক, আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, আর আজ আমরা এসেছি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আমরা এখন চলেছি ইস্তিকলাল মস্ক দেখতে। সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় মসজিদটা এখন আমার সামনে। এই ইস্তিকলাল কথাটা হলো আরবিক, আর এটার মানে হলো স্বাধীনতা। এই স্বাধীনতার মসজিদটা সত্যি বিশাল বড়। মার্দেকা স্কোয়ারের উত্তর পূর্বে এই মসজিদটা অবস্থিত। জাকার্তার অন্যতম সেরা দর্শনীয় স্থাপত্য বলা হয় এই মসজিদটাকে। আর কেন এটা বলা হয় সেটা ভিতরে ঢুকেই বুঝতে পারলাম। মূল দরজা দিয়ে ঢুকেই একটা বিরাট বড় গ্র্যান্ড ডোমড প্রেয়ার হল, তার সিলিংটা অনেক উঁচু, গুনে দেখলাম প্রায় ছয়তলা। দেওয়ালে সোনালি এবং রূপালি রঙের ভীষণ জমকালো মোটিভ, 12টা ম্যাসিভ স্টেনলেস স্টিল কাভার্ড কলামস সেই উঁচু সিলিংটাকে ধরে রেখেছে। এই জেড ব্ল্যাক রঙের কলামগুলো অদ্ভুত সুন্দর এক কন্ট্রাস্টের সৃষ্টি করেছে। এই বিশাল মসজিদটা কিন্তু একদম শান্ত নিস্তব্ধ, বাইরের ব্যস্ত শহরের কোলাহলও এর ভেতরে প্রবেশ করতে পারে না। এ শহরের চারিদিকে ছড়িয়ে রয়েছে রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড ডাইভার্সিটির অসংখ্য নিদর্শন, দেখবো আমরা। তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপরে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ইস্তিকলাল মস্ক বা ইস্তিকলাল মসজিদটায় বেশ কিছুক্ষণ ছিলাম। এতটাই ভালো লাগছিল যে ইচ্ছে ছিল আরও কিছুটা সময় ওখানেই কাটাবার, কিন্তু হাতের ঘড়ি আর সময়ের তারা আমায় বাধ্য করলো ওখান থেকে বেরিয়ে পরের গন্তব্যে যেতে। এখন আমরা এসেছি 1901 সালের তৈরি জাকার্তা ক্যাথিড্রালে। এই রোমান ক্যাথলিক ক্যাথিড্রালেই থাকেন জাকার্তার আজ বিশপ। জাকার্তায় ক্যাথলিক ক্রিশ্চিয়ান কমিউনিটি রয়েছে প্রায় 3%। ইস্তিকলাল মস্ক আর জাকার্তা ক্যাথিড্রাল প্রায় পাশাপাশি। এখানকার রিলিজিয়াস টলারেন্স এবং ইউনিটি বেশ ভালো রকম বোঝা গেল এখানে এসে। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার চলুন পেট পুজোটাও করে নেওয়া যাক। জাকার্তায় এসে যে লোকাল কুইজিনের কথা সবার আগে মনে পড়ে, তার নাম হলো সাতে। এটা একটা ডেলিশিয়াসলি সিজন্ড এবং স্কুয়ার্ড মিট ডিশ, যেটা এখানে এসেছে জাভা দ্বীপপুঞ্জ থেকে। সুইট সোয়া সসে ম্যারিনেট করা মিটকে গরম কয়লাতে গ্রিল করে বিভিন্ন রকম সস দিয়ে এটা তৈরি করা হয়। আর স্বাদ একবার মুখে দিলেই বুঝতে পারবেন যে কেন এই সাতেকে এখানকার জাতীয় খাবার বলা হয়। সাতের পরেই আরেকটা খাবারের নাম মনে আসে, তার নাম নাসি গোরেং ক্যাম্বিং বা গোট ফ্রাইড রাইস। বেসিক্যালি এই ফ্রাইড রাইসটা সিজন করা হয় কিক্যাপ মানিস এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেমন গার্লিক, শ্রিম্প পেস্ট এবং চিলি বা লঙ্কা দিয়ে। অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেমন চিকেন এবং প্রনও দেওয়া হয়, আর তার সাথে থাকে এগ, পিকলস আর এখানকার ট্র্যাডিশনাল ক্র্যাকার্স, ক্রুপুক। সবশেষে এটাকে আরও টেস্টি করার জন্য নরম মাটনের টুকরো মিশিয়ে পরিবেশন করা হয়। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর দুটো গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

খেলা কি শেষ নাকি বেলা শুরু খেলা কি শেষ

0: বেলা শুরু।
1: জাকার্তাকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি যোগ জাকার্তাতে। সড়ক পথে গাড়িতে করে কম বেশি 8 ঘন্টার সময় লাগে যোগ জাকার্তা পৌঁছতে। মোট 563 কিলোমিটার এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আবার ট্রেনে করে অনেকটাই কম খরচে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। সময় অবশ্য একই রকম লাগে, আর সময় বাঁচাতে চাইলে ফ্লাইটে করে মাত্র 1 ঘন্টায় চলে আসা যায় এখানে। এখানে আসলে রয়েছে 2টো যমজ শহর, একটা যোগ জাকার্তা আর আরেকটা হলো সুরাকার্তা। সেই ছোটবেলায় ইতিহাসে পড়া বড়বুদুরের স্তূপ, তার কথা মনে পড়ছে? সেটা আছে এই যোগ জাকার্তায়। যোগ জাকার্তার শহরটা এই ইন্দোনেশিয়ার ট্রাভেল মানচিত্রে এক বিশেষ স্থান নিয়ে আছে। প্রতি বছর প্রচুর মানুষ আসেন এখানে ঘুরতে। এই শহরের সরকারি ট্যুরিজম বিভাগের ট্যাগলাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, যোগ যা দ্য নেভার এন্ডিং এশিয়া। ট্যাক্সি, বাস বা গাড়ি ছাড়াও এখানে দেখলাম আমাদের দেশের মতন 3 চাকার রিক্সা রয়েছে প্রচুর। এছাড়া রয়েছে ঘোড়ার গাড়ি, যেটাকে কিনা এরা বলে অ্যান্ডং, সেটাও বেশ জনপ্রিয়। প্রথম দিন আমরা যাব প্রামবানান এবং বড়বুদুর দেখতে। প্রামবানান টেম্পল হলো এক বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মের প্রভাব এই সমগ্র ইন্দোনেশিয়াতেই দেখতে পাওয়া যায়। একসময় এই অঞ্চল ভারতবর্ষের শাসনাধীন ছিল। তারও আগে এবং পরবর্তীকালেও ভারতবর্ষের সাথে এর যোগাযোগও ছিল অবিচ্ছিন্ন। 850 শতাব্দীতে তৈরি হওয়া এই মন্দির আজও সেই হিন্দু ধর্মের ঐতিহ্যকে সারা গায়ে মেখে যেন দাঁড়িয়ে রয়েছে। যোগ জাকার্তার স্লেমানে অবস্থিত এই বিশাল মন্দিরটা দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে। অত বছর আগে কিভাবে এই বিরাট উঁচু আর এত বড় মন্দির তৈরি করা হলো সেটা ভাবলেও অবাক লাগে। সিওয়ারঘা ইনস্ক্রিপশন অনুযায়ী এই মন্দিরের আসল নাম হলো সিওয়ারঘা টেম্পল, সংস্কৃত ভাষায় যার মানে শিবের আবাস বা শিভাস হাউস। এই মন্দিরটা ত্রিমূর্তি বা 3 প্রধান হিন্দু দেবতা মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বা শিবকে উৎসর্গিত। তবে মূলত ভগবান শিবই ছিলেন এই মন্দিরের প্রধান দেবতা। এই প্রবনান মন্দিরটা দেখতে দেখতেই আমরা শুনে নিই ব্যাক টু ব্যাক 3টে গান। যাবেন না কোথাও, ব্রেকের পর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িতে মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি পর্বন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতেই হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানে .com এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

প্রম্বনান টেম্পল হল একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইন্দোনেশিয়ার লার্জেস্ট হিন্দু টেম্পল এবং সাউথ ইস্ট এশিয়ার মোস্ট বিউটিফুল টেম্পল হচ্ছে এই মন্দিরটা। এই প্রম্বনান টেম্পলের উত্তরে রয়েছে এক পাহাড়, মানে সাধারণ পাহাড় কিন্তু নয়, মাউন্ট মেরপি আসলে একটা ভলক্যানো। আর 930 AD ভায়োলেন্ট ইরাপশনের সময় সমস্ত জনপদ ধ্বংস হয়ে যায়, তারপর ধীরে ধীরে ঘন জঙ্গলে ঢেকে যায় পুরো জায়গাটা। আগে মাতারাম কিংডমের রাজধানী ছিল এই অঞ্চল, কিন্তু আগ্নেয়গিরির লাভা থেকে বাঁচার জন্য রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয় পূর্ব জাভায়। 1733 ডাচ নাগরিক কর্নেলিয়াস অ্যান্টনি লঞ্চ এই অঞ্চলটা আবিষ্কার করেন এবং এক বিস্তারিত রিপোর্ট তৈরি করেন। জায়গাটার সিনিক বিউটি কিন্তু অসাধারণ, মানে ক্যামেরার শাটার এখানে এক মুহূর্ত রেস্ট পাবে না। এখানে আসলে অবশ্যই দেখে নেবেন এখানকার বিখ্যাত রামায়ণ ব্যালে। প্রম্বনান টেম্পলের ওপেন স্টেজে বিখ্যাত রামায়ণ ব্যালে হলো জাভার মোস্ট স্পেকটাকুলার ডান্স পারফরমেন্স। ভালো এবং মন্দের, গুডনেস এবং এভিলের সেই লড়াইয়ের নাট্যরূপ। পিছনে ব্যাকড্রপে রয়েছে অ্যামেজিং প্রম্বনান টেম্পল, অ্যাপ্রক্সিমেটলি 200 ডান্সার্সের নাচ এবং সেই সাথে মিউজিসিয়ানসদের গ্যামেলন, যেটা মূলত ট্রেডিশনাল জ্যাভানিজ আর ব্যালিনিজ অর্কেস্ট্রা। রাম, সীতা, রাবণ, হনুমানদের আর্মিজদের সঙ্গে রাক্ষসদের যুদ্ধ সব কিছুই দেখলাম এই ডান্স পারফরমেন্সে। আর তারপর আমরা চললাম আর এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বড়বদুর দেখতে। গাড়ি থেকে নেমে এই বড়বদুরের সামনে দাঁড়িয়ে আমি জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেলাম। নিজের চোখে না দেখলে বোঝা কঠিন এর সৌন্দর্য। অপূর্ব সুন্দর বললেও এর সাথে বোধহয় ঠিক জাস্টিস করা হবে না। বড়বদুর হলো ইন্দোনেশিয়ার রাষ্ট্রের মধ্যে জাভার মাগেলাঙ্গে অবস্থিত একটি 9ম শতাব্দীর মহাযান বৌদ্ধ মন্দির। এই স্মারকস্থলে মোট 9টি সারিবদ্ধ মঞ্চ রয়েছে। দেখে বুঝলাম এর মধ্যে 6টি হলো বর্গাকার বা স্কোয়ার ও 3টি গোলাকার। এগুলির উপরে রয়েছে একটি কেন্দ্রীয় গম্বুজ। বড়বদুর মন্দিরে মোট 2672 খোদাই চিত্রের প্যানেল ও 504 বুদ্ধমূর্তি রয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় গম্বুজটির চারিদিকে রয়েছে 72 বুদ্ধমূর্তি। প্রত্যেকটি মূর্তি একটি স্তূপের গায়ে ছিদ্রাকার গর্তে উপবিষ্ট অবস্থায় স্থাপিত। মন ভরে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আর মন্দিরগুলো দেখতে দেখতে চলুন শুনে নিই আমার খুব প্রিয় 2 গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

বড়বদুর হল বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে খ্রিস্টীয় নবম শতাব্দীতে বড়বদুর নির্মিত হয়। মন্দিরটি জাভা বৌদ্ধ স্থাপত্য শৈলী অনুসারে নির্মিত হলেও হিন্দু ধর্মের প্রভাবও এখানে দেখা যায়। এই স্তূপে মোট তিনটে ধাপ রয়েছে। এই তিনটি ধাপ বৌদ্ধ ধর্মের তিনটি ধাতু বা জগতের প্রতীক। জগৎ তিনটি হল কাম ধাতু বা কামনার জগৎ, তারপরে রূপ ধাতু বা সাকারের জগৎ, এবং সবশেষ ধাপে রয়েছে অরূপ ধাতু বা নিরাকারের জগৎ। সিঁড়ি আর অলিন্দের মাধ্যমে শীর্ষ দেশে পৌঁছে দেখলাম অনেক বিদেশি, যেমন চাইনিজ, জাপানিজ, সবাই এসেছেন ধর্মীয় আচার পালন করতে। এখানকার অলিন্দগুলির দেওয়ালে ও থামগুলির গায়ে 1460টি খোদাই চিত্রের প্যানেলে বিভিন্ন কাহিনী প্রদর্শিত রয়েছে। বড়বদুরে রয়েছে বিশ্বের বৃহত্তম ও সামগ্রিক বৌদ্ধ খোদাই চিত্রের সমাহার। প্রাপ্ত প্রমাণ থেকে জানা যায় বড়বদুর 9th century নির্মিত হয়। খ্রিস্টীয় 1400 জাভা জাতি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে জাভার হিন্দু রাজ্যগুলোর পতন ঘটে। এই সময় বড়বদুরও পরিত্যক্ত হয়। 1814 জাভার তৎকালীন ব্রিটিশ শাসক স্যার টমাস স্ট্যামফোর্ড স্থানীয় ইন্দোনেশীয়দের কাছ থেকে এই মন্দিরের অবস্থানের কথা জানতে পারলে তিনি এখানে আসেন ও তারপর সারা বিশ্বে এই মন্দিরের অস্তিত্বের কথা ছড়িয়ে পড়ে। পরের দিন লোকাল সিটি টুয়ারটা করে নিয়েছিলাম আমরা। একের পর এক দেখে নিয়েছিলাম জোগজাকার্তা মনুমেন্ট, মালিওবোরো রোড, বেরিংগার্জো মার্কেট, আলুন আলুন উতারা, নির্ভয় ঘাটে, পোজক বেনতেং ওয়াতান এবং আলুন আলুন সেলাতান। রাতের বেলায় এই শহরটা কিন্তু দারুণ জমজমাট, চাইলে একটা নাইট টুয়ারও করে নিতেই পারেন। তারপর এখান থেকে জাকার্তা হয়ে দেশে ফেরার ফ্লাইট। পুরো টুয়ারটা ভীষণই অন্য রকমের, স্মৃতির মণিকোঠায় চিরদিনের মতন রয়ে গেল এই ইন্দোনেশিয়া। আবার দেখা হবে বন্ধু আমাদের পরের এপিসোডে। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম অবশ্যই জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হল +91 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। দাঁড়ান, আপনি কিন্তু যাবেন না, আপনার জন্য আছে দারুণ একটা গান। যাওয়ার আগে আমি শোনাতে চাই এই গানটা। সত্যি তো এই পৃথিবী আমার, আপনার, আমাদের সকলের। আসুন না সবাই মিলে এই পৃথিবীকে আরো একবার মন প্রাণ খুলে হাসার সুযোগ করে দিই। তাই নতুন এক সকালের আশা নিয়ে আজকের মতন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। নমস্কার।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও
2: বাংলানে.com জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলেরে হাতেরে নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টাই পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভি দোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলার হবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিনরাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তবু কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাথারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ছবি নও তুমি ছবি।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
4: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: আসেন না।
1: আধুনিক শহরে চলাফেরা করার নানা নিয়ম, নানা বাধা, নানা হুকুম, এসবই আমরা কম বেশি মেনে চলতে বাধ্য হই। খুচকাজ ব্যতিক্রম যদিও নাগরিক জীবনের অঙ্গ, কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে কখন নিয়ম ভাঙলাম, কখন সিগন্যাল দেখেও না দেখার ভান করলাম, কখন ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়ে খানিকটা জোর কদমে এগিয়ে গেলাম। পথচারীরা এসব করে পার পেয়ে গেলেও গাড়ির চালকদের নানাবিধ ফাইন দিতে হয় ট্রাফিক আইন ভাঙার জন্য। বিশেষত যখন মানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানো থাকে, মানে এখনকার সময়, তখন কিন্তু সিগন্যাল মান্য না করে চললে মালিকের মোবাইলে তৎক্ষণাৎ ফাইনের রসিদ কিন্তু হাজির হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন এইসব নিয়ে আমি কেন কথা বলছি। আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলবো কলকাতার যানবাহনের ভুল বদল নিয়ে, আর সেই ব্যাপারে আরও কথা অবশ্যই হবে, কিন্তু গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাস্তায় গাড়ি চড়ার জন্য যে বিশেষ নিয়ম কানুন প্রয়োজন, এই ধারণা 19 শতকের 7-8-এর দশক থেকে কিন্তু ধীরে ধীরে প্রশাসনের কাছে স্পষ্ট হয়ে যায়। কলকাতা শহরে প্রথমে ট্রাম, পরে বাস এবং মোটর গাড়ির আবির্ভাবের সঙ্গে সঙ্গে পুলিশের একটা কাজই হয়ে দাঁড়ায় রাস্তাঘাটে সুষ্ঠুভাবে যান চলাচল বজায় রাখা, এবং একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে রোড সেন্স তৈরি করার প্রক্রিয়া। কিন্তু জনতা আর কবে প্রশাসনের কথা মেনে চলেছে বলুন? আরো কথা হবে কিন্তু গানের ওপারে।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.
1: What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
5: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
7: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এই যে সাধারণ জনগণের মধ্যে রোড সেন্স তৈরি করার প্রক্রিয়া, যেটা অনেক বছর আগে থেকে কলকাতা শহরে শুরু হয়েছিল, সেইটা কতটা সফল হতে পেরেছিল। যেরকম আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে জনতা যে প্রশাসনের কথা মেনে চলবে বা চলছে, এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা। সেই জন্য কলকাতার নিম্নবর্গের মানুষদের দখলে তখন কিন্তু ছিল রাস্তাটা, মানে সেখানে কিন্তু ব্যবসাপত্তর, খেলাধুলো, ধর্মীয় অনুষ্ঠান, লাঠালাঠি আর হাতাহাতি, চলাফেরা আবার শোয়া বসা, চড়ক গাজনে শহরের রাস্তায় যেন মেলা বসে থাকতো, আর বাদ ভাঙা জনতার স্রোত কিন্তু সেখানে চলে যেত। উচ্চবর্গীয় পশ্চিমী মনোভাবাপন্ন যে ভারতীয়রা ছিলেন, তারা কিন্তু এই বিষয়ে বিলেতি সরকারের পক্ষেই ছিলেন। এইসব আচার আচরণকে তারা কিন্তু আধুনিক নাগরিক সমস্যার বা সভ্যতার পরিপন্থী হিসেবে কিন্তু দেখতেন সেই সময়। সরকার সময় বেঁধে দিলে এই অনুষ্ঠানে রাশ টানার চেষ্টাও কিন্তু তারা করেছিলেন।

গানের পর ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, উৎসব অনুষ্ঠানের পাশাপাশি নতুন প্রযুক্তির কল্যাণে যখন আধুনিক যানবাহন রাস্তা দখল করতে লাগলো, তখন দিয়ে দেখা দিল মহাবিপত্তি। একদিকে ছিল গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি, সাইকেল আর ট্রাম, বাস, মোটর গাড়ি। স্বাভাবিকভাবে এই দুইয়ের সহাবস্থান প্রথম যুগে খুব একটা সহজ ছিল না। আধুনিক এবং প্রাগাধুনিক সময়ে যেন একই সঙ্গে কলকাতা শহরের বুকে উপস্থিত ছিল। সেই সময় বেশিরভাগ মানুষই চট করে নতুন প্রযুক্তি মেনে নেয় না, তা তাদের দৈনন্দিন জীবনকে ওলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখে বলে। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে নানা বদল আসে আমাদের জীবনচর্চায়। ফলে ১৯ শতকের দ্বিতীয় ভাগে যখন কলকাতার নাগরিক জীবনে নানা পরিবর্তন দেখা গেল, তখন রাস্তার অধিকার নিয়ে চাপান উত্তর আর পুলিশের বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে কিন্তু সে সময় দেখা দিল।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম চালু হয় কলকাতা শহরে। 1902 সাল থেকে তা হয়ে দাঁড়ায় ইলেকট্রিক চালিত। 1896তে মোটর গাড়ি আর 1922 সাল থেকে মোটর চালিত বাস কিন্তু শহরের রাস্তায় নামে। এক হিসেব অনুযায়ী 1914 সালে কলকাতায় গাড়ির সংখ্যা ছিল 517, ট্যাক্সি ছিল 240, মোটর সাইকেল ছিল 152, আর ট্রাক ছিল 21খানা। 1925-এ দেখা যাচ্ছে 280টি বাস কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে চলাচল করছিল। কিন্তু এই আধুনিক দ্রুতগতির যানবাহনের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ঢিমে তানের গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি আর অবুঝ পথচারী। আরও কথা হবে কিন্তু অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়, নির্জন সিগন্যাল গুলো ডাকে আয় উড়ে।

হ্যাঁ বন্ধু, সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এই কলকাতা শহরের আধুনিক দ্রুতগতির যানবাহনের পথের কাঁটা হয়ে দাঁড়ালো সেই সময়কার ঢিমে তানে চলা গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাকড়া গাড়ি আর অবুঝ পথচারী। ট্রাফিক জ্যাম কলকাতা শহরের শতাব্দী প্রাচীন এক বৈশিষ্ট্য। পুলিশের কালঘাম ছুটে যেত এই ট্রাম বাস মোটরগাড়ি যাতায়াতের পথ পরিষ্কার রাখতে। যান চলাচলের নতুন নতুন আইন প্রবর্তন হতে শুরু করলো এই সময় থেকে। 1870-এর পর থেকে পুলিশ রেকর্ডে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন অপরাধের তালিকায় নতুন একটা বর্গ যুক্ত হলো, যার নাম ছিল স্ট্রিট অফেন্সেস। রাস্তাঘাটে নানাবিধ বেআইনি কার্যকলাপের ফলে কিন্তু এই স্ট্রিট অফেন্সেস যুক্ত হয়। 1888 সালে আমরা দেখতে পাচ্ছি যে 2930টি গ্রেপ্তারির ঘটনা ঘটে। রাস্তার ভুল দিক দিয়ে বা হেডলাইট ছাড়া গাড়ি চালানোর জন্যই কিন্তু মূলত এই গ্রেপ্তারিগুলো ঘটেছিল সেই সময়। আধুনিক শহরের রাস্তাঘাটে স্নান করা, বাজে আচরণ করা বা মাতলামি করা সব কিছুই কিন্তু সেই সময় পুলিশের ব্যস্ততা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমরা দেখছি যে যন্ত্রচালিত যানবাহন যখন শুরু হলো কলকাতা শহরে, সে সময় কিন্তু রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে গেল। কলকাতার বহু রাস্তাই অপরিসর ছিল, আর সেই সব পথের মাঝ বরাবর যখন ট্রাম লাইন পাতা হয়, তখন মানুষজন, অন্যান্য যান, রাস্তার ধারের দোকানপাট মিলিয়ে মিশিয়ে এক বলতে গেলে জটিল সমস্যার সৃষ্টি হয়। 1883 সালে আমরা দেখি যে অনেক জনই কিন্তু আহত হয় ট্রামের আঘাতে। 1903 সালে 240 জন গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য। 1914 সালে গাড়ি দুর্ঘটনায় প্রায় 67 জন মারা যায় আর 988 জন আহত হয়। এই নানা পরিসংখ্যান থেকে বোঝা যায় যে কিভাবে 20 শতকের গোড়া থেকে কলকাতার রাস্তাঘাটের চেহারা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছিল। এর কয়েক বছর পর ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের হাত ধরে আরও ব্যাপক আকারে কিন্তু পরিবর্তন ঘটে এই শহর কলকাতার রাস্তাঘাট আর যান পরিবহনের ক্ষেত্রে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: করার পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ সুধামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, এই আধুনিকতার মানে কলকাতার আধুনিকতার শর্তই কিন্তু ছিল যন্ত্রচালিত যান চলাচল আর গরুর গাড়ি বা পথচারীদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা, যেখানে ট্রাম, বাস, মোটর গাড়ি প্রগতির সূচক হিসেবে দাঁড়াবে আর অবাধ্য পশু বা পথচারী অনাধুনিকতার একটা অবশেষ হিসেবে দাঁড়াবে। আইন মোতাবেক আদর্শ নাগরিক গড়ে তোলা সেই সময় দুষ্কর হয়ে পড়েছিল। প্রশাসনের মতে আধুনিক নগর পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ অন্তরায় ছিল রাস্তা জুড়ে লোকজনের চলাচল, ফুটপাথ ব্যবহার করতে একটা অনীহা মানুষজনের মধ্যে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কলকাতা শহরে বেশিরভাগ ভারতীয় এলাকাতেই ফুটপাথগুলি কিন্তু ছিল কাঁচা আর কাদাবর্তি। প্রথম বিশ্বযুদ্ধের সময় লাল সুরকি দিয়ে এগুলিকে পাকা করার ব্যবস্থা করা হয়, কিন্তু এতে যে কোনো সুরাহা হবে না সে বিষয়ে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে একটা লম্বা চিঠি লিখেছিলেন স্কটিশ স্থপতি প্যাট্রিক গেডেস। তিনি বলেছিলেন যে বেশিরভাগ ভারতীয়ই খালি পায়ে হাঁটাচলা করে, তাদের পক্ষে কাকড় বেছানো ফুটপাথ মোটেই কিন্তু সুবিধের হবে না। আর তাছাড়া কলকাতা শহরের রাস্তায় পায়ে চলা মানুষের সংখ্যা কিন্তু প্রচুর, আর তার উপর রয়েছে জাতিগত ছোঁয়াছুঁই বাঁচিয়ে চলার একটা তাগিদ। এসবের কথা মাথায় রাখলে দেখা যাবে যে ফুটপাথগুলি নিহাতই অপরিসর। গেডেসের অভিমত ছিল যে অন্তত 17-20 ফুট চওড়া ফুটপাথ কিন্তু দরকার সেই সময় কলকাতা শহরের।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

আমি শ্রী শ্রী ভজহরি মান্না।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হল probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি হাজির। অনেকদিন পরে আকাশে একটু ঝকঝকে সূর্যকে দেখে মনটা খুশিতে ভরে গেল। ঘুম থেকে উঠে বাইরের জানলা দিয়ে তাকিয়ে দেখি সূর্যের আলোতে ভরে আছে সবুজ মাঠ। অপূর্ব ভালো লাগায় ভরে যায় মনটা, আর তখনই মন বলে ওঠে চলো হয়ে যায় নিরুদ্দেশ। আর তাই তো প্রতি সপ্তাহে আমি আপনাকে নিয়ে বেড়াতে যাই সেই নিরুদ্দেশের দেশে। এর আগে আমরা গিয়েছিলাম বালি। ইন্দোনেশিয়া মানে কিন্তু অনেকেই ভাবেন বালি বুঝি একমাত্র জায়গা। আগে না, ইন্দোনেশিয়া একটা খুব সুন্দর দেশ, আর চারিদিকে ছড়িয়ে রয়েছে অনেক আকর্ষণীয় ঘোরার জায়গা। হ্যাঁ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং আরও এক বিখ্যাত শহর যোগজাকার্তা বা জোকার্তা কিন্তু দুর্দান্ত ট্রাভেল ডেস্টিনেশন। আজ আমি আপনাকে নিয়ে যাব ইন্দোনেশিয়ার এই দুই রোমাঞ্চকর জায়গায়। জাভা সমুদ্রের তীরে অবস্থিত বলে এই অঞ্চলকে জাভাও বলা হয়। এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হলো এই জায়গাটা। প্রতি বছর কয়েক হাজার মানুষ প্রকৃতির স্বাদ নিতে এখানে আসে। বালি থেকে সরাসরি আমরা চলে আসতে পারি জাকার্তা, অথবা আগে যোগজাকার্তা এসে তারপর সেখান থেকে গাড়ি নিয়েও জাকার্তা আসা যায়। বালি থেকে জাকার্তা খুব সহজেই ফ্লাইট করে পৌঁছে যাওয়া যায়। মোট দূরত্ব প্রায় 192 কিলোমিটার। চলুন আমরা পৌঁছে যাই জাকার্তা, আর নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। পরপর তিনটে গানের পর আমি ফিরে আসছি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা net.com। মন যখন নিরুদ্দেশ। রেডিও বাংলা net.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আমার এই শোতে আমি আপনাকে নিয়ে চলেছি ইন্দোনেশিয়ার জাকার্তায়। এয়ারপোর্টে নেমে ব্লু বার্ড ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে স্ট্রেট হোটেল। এখানকার এয়ারপোর্টে আপনি মানি ট্রান্সফার করে নিতে পারেন। এই ইন্দোনেশিয়া হলো ভিসা ফ্রি কান্ট্রি, মানে 30 দিনের কম যদি ইন্দোনেশিয়ায় থাকেন তাহলে আপনার কোনো ভিসার প্রয়োজন নেই। জাকার্তা হলো ইন্দোনেশিয়ার রাজধানী, আবার এই দেশটার সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্র হলো এটি। এখানে এসে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো অনেক মালায়ান এবং চাইনিজ ক্যাফে, এছাড়াও রয়েছে দেখলাম ডাচ কলোনিয়াল শাসনকালে নির্মিত অসংখ্য বাড়ি। এখানকার সুসজ্জিত মসজিদগুলো দেখার মতো। বিশ্বের জনপ্রিয় শহরগুলির অন্যতম হলো এই জাকার্তা। জাকার্তায় অনেক হাইরাইজ বাড়ি এবং সেখানে রয়েছে ব্যাংক, বড় বড় অফিস, এছাড়াও রয়েছে এক গুচ্ছ সুসজ্জিত শপিং সেন্টার। মেট্রোর পরিবর্তে এখানে এয়ারকন্ডিশনড ট্রান্স জাকার্তা বাস চলে। কয়েকটি লাইনে বাস চলে, স্টপগুলিতেই রয়েছে টিকিট অফিস এবং সেগুলো টার্ন স্টাইল সহ মিনি মেট্রো স্টেশনের মতো। কাউন্টারে একবার টাকা দিয়ে গন্তব্যের টিকিট কেটে নিন, আর তারপর অন্যান্য লাইনে বাসে ওঠার জন্য আর টিকিট কাটার কোনো প্রয়োজনই নেই। চলুন এখন শুনে নিই কয়েকটা গান, ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা সবাই জাকার্তায়। জাকার্তায় এসে বুঝলাম এখানকার আবহাওয়া ইন্দোনেশিয়ার বালির মতন। 20-35 ডিগ্রি তাপমাত্রার ভিতর সারা বছর ব্যারোমিটারের পারদ ওঠানামা করে। 1600 শতাব্দীতে প্রথমে পর্তুগিজরা এই জাকার্তাকে দখল করে নেয়, কারণ ভারত মহাসাগরে নিরাপদে বাণিজ্য চালাতে গেলে জাকার্তা হচ্ছে স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে সুলতান বান্টাম এই সব বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এদের জাকার্তা থেকে তাড়িয়ে দেন। পরে আবার ব্রিটিশ আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাকার্তা দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এদের নিজেদের মধ্যে বহুদিন তুমুল যুদ্ধ চলে। 1619 সালে ডাচরা ব্রিটিশদের হারিয়ে জাকার্তা শহরটা আর এর পোর্টটা দখল করে নেয়। জাকার্তার নাম তারা দেয় বাটভিয়া, যেটা ছিল সেই সময় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী। ডাচরা এই শহরটাকে একদম অ্যামস্টারডামের মতন গড়ে তোলে। 1942 সালে জাপানিরা এই শহরকে দখল করে নেয় আর পুনরায় এর নাম রাখে জাকার্তা। অবশ্য 1949 সালের 27 ডিসেম্বর ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এবং জাকার্তা হয় স্বাধীন ইন্দোনেশিয়ার রাজধানী। জাকার্তার ইতিহাস তো আমরা শুনে নিলাম, এবার আমাদের ঘোরা শুরু করার পালা। ফ্লাইটের অপশন প্রচুর আছে আপনার জাকার্তা পৌঁছানোর। লন্ডন থেকে ফ্লাইটে করে এখানে আসতে সময় লাগে অ্যারাউন্ড 17 আওয়ার্স। নিউ ইয়র্ক এবং টরেন্টো থেকে এখানে আসতে সময় লাগে অ্যারাউন্ড 23 আওয়ার্স। সিডনি থেকে লাগে অ্যারাউন্ড 11 আওয়ার্স। ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে অবশ্য অনেক কম সময়ে আপনি জাকার্তা পৌঁছতে পারেন। তাই প্রথম দিন হোটেলে একটু রেস্ট করে শহরটাকে ঘুরে দেখে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। জাকার্তানরা কিন্তু খুবই অতিথিবৎসল আর এখানকার নাইট লাইফ একদম ঝকাস। জাকার্তায় আমাদের প্রথম গন্তব্য হলো ন্যাশনাল মিউজিয়াম। এখানে ঢুকে অবাক হয়ে গেলাম, দেখেই বুঝতে পারলাম যে এটা বিরাট বড় একটা মিউজিয়াম। এটা নাকি ফার্স্ট অ্যান্ড দ্য বিগেস্ট মিউজিয়াম ইন সাউথ ইস্ট এশিয়া। গোটা মিউজিয়ামটা জুড়ে সাজানো রয়েছে অসংখ্য পুরানো সব জিনিস। হিস্ট্রি, আর্কিওলজি এবং রিলিজিয়নের উপর আলাদা আলাদা বিভাগ রয়েছে এখানে। আমার সাথে ন্যাশনাল মিউজিয়াম ঘুরতে ঘুরতে শুনে নিন পরপর কয়েকটা গান। গানের ওপরে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক, আমাদের আজকের সফর জাকার্তা। এখন আমরা চলেছি ন্যাশনাল মনুমেন্ট বা মোনাসের দিকে। 132 মিটার উঁচু এই মনুমেন্টের একদম উপরে রয়েছে একটা গোল্ড লিফ ফ্লেম, যেটা কিনা ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক। এর বেসমেন্টে পৌঁছে দেখলাম এখানে সুন্দর করে সাজানো রয়েছে এদেশের অনেক ঐতিহাসিক নিদর্শন। এটা কিন্তু ন্যাশনাল মিউজিয়াম থেকে একদম আলাদা। সেই প্রি হিস্টোরিক টাইমস থেকে আজকের জাকার্তার সম্পূর্ণ বিবর্তন দেখতে পাওয়া যায় এখানে। মোটামুটি 1 ঘন্টার সময় কিন্তু আপনার লেগেই যাবে এটাকে খুব সুন্দর করে ঘুরতে। জাকার্তায় চীন দেশের সংস্কৃতির বেশ প্রভাব রয়েছে, আর গ্লোডক চায়না টাউনে আমাদের যাওয়াটাও সেই কালচারকে আরও ভালোভাবে বোঝার জন্য। 1500 সেঞ্চুরিতে চীন থেকে আসা চাইনিজ কালচার এখানকার সংস্কৃতির সাথে মিশে একটা মিক্সড কালচারের সৃষ্টি হয়েছে। এখানকার ট্র্যাডিশনাল ওয়েট মার্কেটে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যেন আমরা সাংহাইয়ের কোনো ভাড়ায় রয়েছি। এ অঞ্চলে চাইনিজরাই সমস্ত ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করছে। চীনের অতি প্রাচীন কনফুশিয়ান ধর্মের মন্দিরও রয়েছে এখানে, তার নাম ধর্মভক্তি টেম্পল। সুপ্রাচীন কনফুশিয়ান কমিউনিটি আজও দেখা মেলে এখানে। এক পবিত্র নিস্তব্ধতা জুড়ে আছে গোটা মন্দির চত্বরে। ভীষণ শান্ত এবং গম্ভীর এখানকার পরিবেশ। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ডাচরা এই জাকার্তায় বহু বছর ছিল, তাই তাদের প্রভাব তো এখানকার পুরনো সব স্থাপত্যে থাকবেই। আর সেই সব কিছু দেখতেই আমরা পৌঁছে গেলাম জাকার্তা ওল্ড টাউন। নামটা থেকেই বোঝা যায় যে পুরনো জাকার্তা এটাই। ডাচ কলোনিয়াল গভর্নমেন্টের এটাই ছিল মূল এবং প্রধান কেন্দ্র। আর এই জাকার্তা ওল্ড টাউনেই আমরা দেখা পেলাম সেই লিটল অ্যামস্টারডামের। সামনেই দেখলাম এক বিশাল পুরনো বিল্ডিং, যাকে এক ঝলক দেখলেই বোঝা যায় প্রাচীন ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শন এটা। পাশ দিয়েই বয়ে চলেছে একটা খাল। জাকার্তা গভর্নমেন্ট এই অঞ্চলটাকে এখনো আগের মতনই রাখার চেষ্টা করে চলেছে, তাই এর হেরিটেজ লুক এখনো রয়ে গেছে একই রকম। আশেপাশের সব পুরনো বাড়ি আর দোকানগুলো দেখতে দেখতে কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনেই দেখলাম একটা বেশ বড় বাড়ি। নামটা বড় করে লেখা রয়েছে, ফাতাহিল্লা মিউজিয়াম। তার ঠিক উল্টো দিকেই একটা ইউরোপিয়ান ক্যাফে। কয়েক বছর আগে কোনো একটা কাজে আমাকে নেদারল্যান্ডস যেতে হয়েছিল। আজ এই ক্যাফেটা দেখে আমার সেই নেদারল্যান্ডস ঘোরার কথা মনে পড়ে গেল। সেই একই রকম দরজা জানালা, কাউন্টারটাও একেবারে সেই ডাচ ঘরানাতেই সাজানো। আপনাদেরকে বলবো যে জাকার্তায় আসলে এই ক্যাফে বাতাভিয়াতে বসে একবার অন্তত ক্যাপাচিনো বা লাতে খেয়ে যাবেন। ক্লাসিক ইউরোপিয়ান কনসেপ্টে তৈরি এই ক্যাফে আজও সেই সাবেকিয়ানা বজায় রেখেছে পুরোপুরি। এখান থেকে লাঞ্চটাও করে নিতে পারেন। ডাচ কুইজিনের সাথে এখানকার মশলা মিশে এক অদ্ভুত অপূর্ব টেস্ট হয়েছে। জাকার্তার সব থেকে পুরনো বন্দর হলো সুন্দা কেলাপা হারবার। এখানে একটা সন্ধে অবশ্যই কাটাবেন। একটা সময় ইন্দোনেশিয়ার এন্টায়ার স্পাইস ট্রেড হতো এই বন্দর দিয়ে। আজ সেই গৌরব আর নেই, কিন্তু বন্দরটা আজও জমজমান। এখন মূলত ডোমেস্টিক শিপিং হয় এখান থেকে। সামনেই দেখি ভাসছে কতগুলো ট্র্যাডিশনাল ফিনিশি উডেন বোটস। বেশ একটা পিকচার পারফেক্ট ইভিনিং। আমি আসছি ফিরে একটা ছোট্ট বিরতির পর, আর আপনাকে শোনাবো এখন কয়েকটা সুন্দর গান। তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুরটা সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

কিছু ভালো লাগা না লাগাড়ে দিন। ব্রেকের পর ফিরে এলাম, আমি আপনাদের চলার সাথী কৌশিক, আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, আর আজ আমরা এসেছি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আমরা এখন চলেছি ইস্তিকলাল মসজিদ দেখতে। সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় মসজিদটা এখন আমার সামনে। এই ইস্তিকলাল কথাটা হলো আরবিক, আর এটার মানে হলো স্বাধীনতা। এই স্বাধীনতার মসজিদটা সত্যি বিশাল বড়। মার্দেকা স্কোয়ারের উত্তর পূর্বে এই মসজিদটা অবস্থিত। জাকার্তার অন্যতম সেরা দর্শনীয় স্থাপত্য বলা হয় এই মসজিদটাকে। আর কেন এটা বলা হয় সেটা ভিতরে ঢুকেই বুঝতে পারলাম। মূল দরজা দিয়ে ঢুকেই একটা বিরাট বড় গ্র্যান্ড ডোমড প্রেয়ার হল, তার সিলিংটা অনেক উঁচু, গুনে দেখলাম প্রায় ছয় তলা। দেওয়ালে সোনালি এবং রূপালি রঙের ভীষণ জমকালো মোটিভ, 12টা ম্যাসিভ স্টেনলেস স্টিল কাভার্ড কলামস সেই উঁচু সিলিংটাকে ধরে রেখেছে। এই জেড ব্ল্যাক রঙের কলামগুলো অদ্ভুত সুন্দর এক কন্ট্রাস্টের সৃষ্টি করেছে। এই বিশাল মসজিদটা কিন্তু একদম শান্ত নিস্তব্ধ, বাইরের ব্যস্ত শহরের কোলাহলও এর ভেতরে প্রবেশ করতে পারে না। এ শহরের চারিদিকে ছড়িয়ে রয়েছে রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড ডাইভার্সিটির অসংখ্য নিদর্শন, দেখবো আমরা। তবে তার আগে শুনে নেব পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ইস্তিকলাল মস্ক বা ইস্তিকলাল মসজিদটায় বেশ কিছুক্ষণ ছিলাম। এতটাই ভালো লাগছিল যে ইচ্ছে ছিল আরও কিছুটা সময় ওখানেই কাটাবার, কিন্তু হাতের ঘড়ি আর সময়ের তারা আমায় বাধ্য করলো ওখান থেকে বেরিয়ে পরের গন্তব্যে যেতে। এখন আমরা এসেছি 1901 সালের তৈরি জাকার্তা ক্যাথিড্রালে। এই রোমান ক্যাথলিক ক্যাথিড্রালেই থাকেন জাকার্তার আর্চ বিশপ। জাকার্তায় ক্যাথলিক ক্রিশ্চিয়ান কমিউনিটি রয়েছে প্রায় 3%। ইস্তিকলাল মস্ক আর জাকার্তা ক্যাথিড্রাল প্রায় পাশাপাশি। এখানকার রিলিজিয়াস টলারেন্স এবং ইউনিটি বেশ ভালো রকম বোঝা গেল এখানে এসে। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার চলুন পেট পুজোটাও করে নেওয়া যাক। জাকার্তায় এসে যে লোকাল কুইজিনের কথা সবার আগে মনে পড়ে, তার নাম হলো সাতে। এটা একটা ডেলিশিয়াসলি সিজন্ড এবং স্কুয়ার্ড মিট ডিশ, যেটা এখানে এসেছে জাভা দ্বীপপুঞ্জ থেকে। সুইট সোয়া সসে ম্যারিনেট করা মিটকে গরম কয়লাতে গ্রিল করে বিভিন্ন রকম সস দিয়ে এটা তৈরি করা হয়। আর স্বাদ একবার মুখে দিলেই বুঝতে পারবেন যে কেন এই সাতেকে এখানকার জাতীয় খাবার বলা হয়। সাতের পরেই আরেকটা খাবারের নাম মনে আসে, তার নাম নাসি গোরেং ক্যাম্বিং বা গোট ফ্রাইড রাইস। বেসিক্যালি এই ফ্রাইড রাইসটা সিজন করা হয় কিক্যাপ মানিস এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেমন গার্লিক, শ্রিম্প পেস্ট এবং চিলি বা লঙ্কা দিয়ে। অন্যান্য ইনগ্রিডিয়েন্টস যেমন চিকেন এবং প্রনও দেওয়া হয়, আর তার সাথে থাকে এগ, পিকলস আর এখানকার ট্র্যাডিশনাল ক্র্যাকার্স, ক্রুপুক। সবশেষে এটাকে আরও টেস্টি করার জন্য নরম মাটনের টুকরো মিশিয়ে পরিবেশন করা হয়। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর দুটো গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: বেলা শুরু।
1: জাকার্তাকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি যোগ জাকার্তাতে। সড়ক পথে গাড়িতে করে কম বেশি 8 ঘন্টার সময় লাগে যোগ জাকার্তা পৌঁছতে। মোট 563 কিলোমিটার এই রাস্তাটা, কিন্তু খুব সুন্দর। আবার ট্রেনে করে অনেকটাই কম খরচে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। সময় অবশ্য একই রকম লাগে, আর সময় বাঁচাতে চাইলে ফ্লাইটে করে মাত্র 1 ঘন্টায় চলে আসা যায় এখানে। এখানে আসলে রয়েছে 2টো যমজ শহর, একটা যোগ জাকার্তা আর আরেকটা হলো সুরাকার্তা। সেই ছোটোবেলায় ইতিহাসে পড়া বড়বুদুরের স্তূপ, তার কথা মনে পড়ছে? সেটা আছে এই যোগ জাকার্তায়। যোগ জাকার্তা শহরটা এই ইন্দোনেশিয়ার ট্রাভেল মানচিত্রে এক বিশেষ স্থান নিয়ে আছে। প্রতি বছর প্রচুর মানুষ আসেন এখানে ঘুরতে। এই শহরের সরকারি ট্যুরিজম বিভাগের ট্যাগলাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, যোগ যা দ্য নেভার এন্ডিং এশিয়া। ট্যাক্সি, বাস বা গাড়ি ছাড়াও এখানে দেখলাম আমাদের দেশের মতন 3 চাকার রিক্সা রয়েছে প্রচুর। এছাড়া রয়েছে ঘোড়ার গাড়ি, যেটাকে কিনা এরা বলে অ্যান্ডং, সেটাও বেশ জনপ্রিয়। প্রথম দিন আমরা যাব প্রামবানান এবং বড়বুদুর দেখতে। প্রামবানান টেম্পল হলো এক বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মের প্রভাব এই সমগ্র ইন্দোনেশিয়াতেই দেখতে পাওয়া যায়। একসময় এই অঞ্চল ভারতবর্ষের শাসনাধীন ছিল। তারও আগে এবং পরবর্তীকালেও ভারতবর্ষের সাথে এর যোগাযোগও ছিল অবিচ্ছিন্ন। 850 শতাব্দীতে তৈরি হওয়া এই মন্দির আজও সেই হিন্দু ধর্মের ঐতিহ্যকে সারা গায়ে মেখে যেন দাঁড়িয়ে রয়েছে। যোগ জাকার্তার স্লেমানে অবস্থিত এই বিশাল মন্দিরটা দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে। অত বছর আগে কিভাবে এই বিরাট উঁচু আর এত বড় মন্দির তৈরি করা হলো সেটা ভাবলেও অবাক লাগে। সিওয়ারঘা ইনস্ক্রিপশন অনুযায়ী এই মন্দিরের আসল নাম হলো সিওয়ারঘা টেম্পল, সংস্কৃত ভাষায় যার মানে শিবের আবাস বা শিভাস হাউস। এই মন্দিরটা ত্রিমূর্তি বা 3 প্রধান হিন্দু দেবতা মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বা শিবকে উৎসর্গিত। তবে মূলত ভগবান শিবই ছিলেন এই মন্দিরের প্রধান দেবতা। এই প্রবনান মন্দিরটা দেখতে দেখতেই আমরা শুনে নিই ব্যাক টু ব্যাক 3টে গান। যাবেন না কোথাও, ব্রেকের পর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নাড়ি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: হাডি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

প্রম্বনান টেম্পল হলো একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইন্দোনেশিয়ার লার্জেস্ট হিন্দু টেম্পল এবং সাউথ ইস্ট এশিয়ার মোস্ট বিউটিফুল টেম্পল হচ্ছে এই মন্দিরটা। এই প্রম্বনান টেম্পলের উত্তরে রয়েছে এক পাহাড়, মানে সাধারণ পাহাড় কিন্তু নয়, মাউন্ট মেরাপি আসলে একটা ভলক্যানো। আর 930 AD ভায়োলেন্ট ইরাপশনের সময় সমস্ত জনপদ ধ্বংস হয়ে যায়, তারপর ধীরে ধীরে ঘন জঙ্গলে ঢেকে যায় পুরো জায়গাটা। আগে মাতারাম কিংডমের রাজধানী ছিল এই অঞ্চল, কিন্তু আগ্নেয়গিরির লাভা থেকে বাঁচার জন্য রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয় পূর্ব জাভায়। 1733 ডাচ নাগরিক কর্নেলিয়াস অ্যান্টনি লঞ্চ এই অঞ্চলটা আবিষ্কার করেন এবং এক বিস্তারিত রিপোর্ট তৈরি করেন। জায়গাটার সিনিক বিউটি কিন্তু অসাধারণ, মানে ক্যামেরার শাটার এখানে এক মুহূর্ত রেস্ট পাবে না। এখানে আসলে অবশ্যই দেখে নেবেন এখানকার বিখ্যাত রামায়ণ ব্যালে। প্রম্বনান টেম্পলের ওপেন স্টেজে বিখ্যাত রামায়ণ ব্যালে হলো জাভার মোস্ট স্পেক্টাকুলার ডান্স পারফরমেন্স। ভালো এবং মন্দের, গুডনেস এবং এভিলের সেই লড়াইয়ের নাট্যরূপ। পিছনে ব্যাকড্রপে রয়েছে অ্যামেজিং প্রম্বনান টেম্পল, অ্যাপ্রক্সিমেটলি 200 ডান্সার্স এর নাচ এবং সেই সাথে মিউজিসিয়ানদের গ্যামেলন, যেটা মূলত ট্রেডিশনাল জ্যাভানিজ আর ব্যালিনিজ অর্কেস্ট্রা। রাম, সীতা, রাবণ, হনুমানদের আর্মিজদের সঙ্গে রাক্ষসদের যুদ্ধ সব কিছুই দেখলাম এই ডান্স পারফরমেন্সে। আর তারপর আমরা চললাম আর এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বড়বদুর দেখতে। গাড়ি থেকে নেমে এই বড়বদুরের সামনে দাঁড়িয়ে আমি জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেলাম। নিজের চোখে না দেখলে বোঝা কঠিন এর সৌন্দর্য। অপূর্ব সুন্দর বললেও এর সাথে বোধহয় ঠিক জাস্টিস করা হবে না। বড়বদুর হল ইন্দোনেশিয়ার রাষ্ট্রের মধ্যে জাভার মাগেলাঙ্গে অবস্থিত একটি 9ম শতাব্দীর মহাযান বৌদ্ধ মন্দির। এই স্মারকস্থলে মোট 9টি সারিবদ্ধ মঞ্চ রয়েছে। দেখে বুঝলাম এর মধ্যে 6টি হলো বর্গাকার বা স্কোয়ার ও 3টি গোলাকার। এগুলির উপরে রয়েছে একটি কেন্দ্রীয় গম্বুজ। বড়বদুর মন্দিরে মোট 2672 খোদাই চিত্রের প্যানেল ও 504 বুদ্ধমূর্তি রয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় গম্বুজটির চারিদিকে রয়েছে 72 বুদ্ধমূর্তি। প্রত্যেকটি মূর্তি একটি স্তূপের গায়ে ছিদ্রাকার গর্তে উপবিষ্ট অবস্থায় স্থাপিত। মন ভরে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আর মন্দিরগুলো দেখতে দেখতে চলুন শুনে নিই আমার খুব প্রিয় 2 গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধ ভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

বড়বদুর হল বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে খ্রিস্টীয় নবম শতাব্দীতে বড়বদুর নির্মিত হয়। মন্দিরটি জাভা বৌদ্ধ স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত হলেও হিন্দু ধর্মের প্রভাবও এখানে দেখা যায়। এই স্তূপে মোট তিনটে ধাপ রয়েছে। এই তিনটি ধাপ বৌদ্ধ ধর্মের তিনটি ধাতু বা জগতের প্রতীক। জগৎ তিনটি হল কাম ধাতু বা কামনার জগৎ, তারপরে রূপ ধাতু বা সাকারের জগৎ, এবং সবশেষ ধাপে রয়েছে অরূপ ধাতু বা নিরাকারের জগৎ। সিঁড়ি আর অলিন্দের মাধ্যমে শীর্ষ দেশে পৌঁছে দেখলাম অনেক বিদেশি, যেমন চাইনিজ, জাপানিজ, সবাই এসেছেন ধর্মীয় আচার পালন করতে। এখানকার অলিন্দগুলির দেওয়ালে ও থামগুলির গায়ে 1460টি খোদাই চিত্রের প্যানেলে বিভিন্ন কাহিনী প্রদর্শিত রয়েছে। বড়বদুরে রয়েছে বিশ্বের বৃহত্তম ও সামগ্রিক বৌদ্ধ খোদাই চিত্রের সমাহার। প্রাপ্ত প্রমাণ থেকে জানা যায় বড়বদুর 9th century নির্মিত হয়। খ্রিস্টীয় 1400 জাভা জাতি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে জাভার হিন্দু রাজ্যগুলোর পতন ঘটে। এই সময় বড়বদুরও পরিত্যক্ত হয়। 1814 জাভার তৎকালীন ব্রিটিশ শাসক স্যার টমাস স্ট্যামফোর্ড স্থানীয় ইন্দোনেশীয়দের কাছ থেকে এই মন্দিরের অবস্থানের কথা জানতে পারলে তিনি এখানে আসেন ও তারপর সারা বিশ্বে এই মন্দিরের অস্তিত্বের কথা ছড়িয়ে পড়ে। পরের দিন লোকাল সিটি টুয়ারটা করে নিয়েছিলাম আমরা। একের পর এক দেখে নিয়েছিলাম জোগজাকার্তা মনুমেন্ট, মালিওবোরো রোড, বেরিংগার্জো মার্কেট, আলুন আলুন উতারা, নির্ভয় ঘাটে, পোজক বেনতেং ওয়াতান এবং আলুন আলুন সেলাতান। রাতের বেলায় এই শহরটা কিন্তু দারুণ জমজমাট, চাইলে একটা নাইট টুয়ারও করে নিতেই পারেন। তারপর এখান থেকে জাকার্তা হয়ে দেশে ফেরার ফ্লাইট। পুরো টুয়ারটা ভীষণই অন্য রকমের, স্মৃতির মণিকোঠায় চিরদিনের মতন রয়ে গেল এই ইন্দোনেশিয়া। আবার দেখা হবে বন্ধু আমাদের পরের এপিসোডে। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম অবশ্যই জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +91 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। দাঁড়ান, আপনি কিন্তু যাবেন না, আপনার জন্য আছে দারুণ একটা গান। যাওয়ার আগে আমি শোনাতে চাই এই গানটা। সত্যি তো এই পৃথিবী আমার, আপনার, আমাদের সকলের। আসুন না সবাই মিলে এই পৃথিবীকে আরও একবার মন প্রাণ খুলে হাসার সুযোগ করে দিই। তাই নতুন এক সকালের আশা নিয়ে আজকের মতন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। নমস্কার।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জাগায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি আমার কিসের প্রতিধ্বনি।

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
4: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে স্রষ্টায় পূজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভি দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলা রবে কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে শিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিচ্ছরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি নও ছবি নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, নও ছবি, নও তুমি ছবি।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
5: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: আসেন না।
1: আধুনিক শহরে চলাফেরা করার নানা নিয়ম, নানা বাধা, নানা হুকুম, এসবই আমরা কম বেশি মেনে চলতে বাধ্য হই। খুচকাজ ব্যতিক্রম যদিও নাগরিক জীবনের অঙ্গ, কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে কখন নিয়ম ভাঙলাম, কখন সিগন্যাল দেখেও না দেখার ভান করলাম, কখন ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়ে খানিকটা জোর কদমে এগিয়ে গেলাম। পথচারী

ট্রাকাররা এসব করে পার পেয়ে গেলেও গাড়ির চালকদের নানাবিধ ফাইন দিতে হয় ট্রাফিক আইন ভাঙার জন্য। বিশেষত যখন মানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানো থাকে, মানে এখনকার সময়, তখন কিন্তু সিগন্যাল মান্য না করে চললে মালিকের মোবাইলে তৎক্ষণাৎ ফাইনের রসিদ কিন্তু হাজির হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন এইসব নিয়ে আমি কেন কথা বলছি। আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলবো কলকাতার যানবাহনের ভুল বদল নিয়ে, আর সেই ব্যাপারে আরও কথা অবশ্যই হবে, কিন্তু গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম কে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাস্তায় গাড়ি চড়ার জন্য যে বিশেষ নিয়ম কানুন প্রয়োজন, এই ধারণা 19 শতকের 7-8-এর দশক থেকে কিন্তু ধীরে ধীরে প্রশাসনের কাছে স্পষ্ট হয়ে যায়। কলকাতা শহরে প্রথমে ট্রাম, পরে বাস এবং মোটর গাড়ির আবির্ভাবের সঙ্গে সঙ্গে পুলিশের একটা কাজই হয়ে দাঁড়ায় রাস্তাঘাটে সুষ্ঠুভাবে যান চলাচল বজায় রাখা, এবং একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে রোড সেন্স তৈরি করার প্রক্রিয়া। কিন্তু জনতা আর কবে প্রশাসনের কথা মেনে চলেছে বলুন? আরো কথা হবে কিন্তু গানের ওপারে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এই যে সাধারণ জনগণের মধ্যে রোড সেন্স তৈরি করার প্রক্রিয়া, যেটা অনেক বছর আগে থেকে কলকাতা শহরে শুরু হয়েছিল, সেইটা কতটা সফল হতে পেরেছিল। যেরকম আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে জনতা যে প্রশাসনের কথা মেনে চলবে বা চলছে, এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা। সেই জন্য কলকাতার নিম্নবর্গের মানুষদের দখলে তখন কিন্তু ছিল রাস্তাটা, মানে সেখানে কিন্তু ব্যবসাপত্তর, খেলাধুলো, ধর্মীয় অনুষ্ঠান, লাঠালাঠি আর হাতাহাতি, চলাফেরা আবার শোয়া বসা, চড়ক গাজনে শহরের রাস্তায় যেন মেলা বসে থাকতো, আর বাদ ভাঙা জনতার স্রোত কিন্তু সেখানে চলে যেত। উচ্চবর্গীয় পশ্চিমী মনোভাবাপন্ন যে ভারতীয়রা ছিলেন, তারা কিন্তু এই বিষয়ে বিলেতি সরকারের পক্ষেই ছিলেন। এইসব আচার আচরণকে তারা কিন্তু আধুনিক নাগরিক সমস্যার বা সভ্যতার পরিপন্থী হিসেবে কিন্তু দেখতেন সেই সময়। সরকার সময় বেঁধে দিলে এই অনুষ্ঠানে রাশ টানার চেষ্টাও কিন্তু তারা করেছিলেন।

গানের পর ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, উৎসব অনুষ্ঠানের পাশাপাশি নতুন প্রযুক্তির কল্যাণে যখন আধুনিক যানবাহন রাস্তা দখল করতে লাগলো, তখন দিয়ে দেখা দিল মহাবিপত্তি। একদিকে ছিল গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি, সাইকেল আর ট্রাম, বাস, মোটর গাড়ি। স্বাভাবিকভাবে এই দুইয়ের সহাবস্থান প্রথম যুগে খুব একটা সহজ ছিল না। আধুনিক এবং প্রাগাধুনিক সময় যেন একই সঙ্গে কলকাতা শহরের বুকে উপস্থিত ছিল। সেই সময় বেশিরভাগ মানুষই চট করে নতুন প্রযুক্তি মেনে নেয় না, তা তাদের দৈনন্দিন জীবনকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে বলে। ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে নানা বদল আসে আমাদের জীবন চর্চায়। ফলে 19 শতকের দ্বিতীয় ভাগে যখন কলকাতার নাগরিক জীবনে নানা পরিবর্তন দেখা গেল, তখন রাস্তার অধিকার নিয়ে চাপানউতোর আর পুলিশের বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে কিন্তু সে সময় দেখা দিল।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম চালু হয় কলকাতা শহরে। 1902 সাল থেকে তা হয়ে দাঁড়ায় ইলেকট্রিক চালিত। 1896 মোটর গাড়ি আর 1922 সাল থেকে মোটর চালিত বাস কিন্তু শহরের রাস্তায় নামে। এক হিসেব অনুযায়ী 1914 সালে কলকাতায় গাড়ির সংখ্যা ছিল 517, ট্যাক্সি ছিল 240, মোটর সাইকেল ছিল 152, আর ট্রাক ছিল 21খানা। 1925 দেখা যাচ্ছে 280টি বাস কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে চলাচল করছিল। কিন্তু এই আধুনিক দ্রুতগতির যানবাহনের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ঢিমে তানের গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাঁকড়া গাড়ি আর অবুঝ পথচারী। আরও কথা হবে কিন্তু অবশ্যই গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

জ্বালে বাতি, আমি তাই বন্ধুতা চাই কায় মনে, আজ দুহাত পাতিস কোথায় নির্জনতায় নিভলে বাতি, আমি তাই বন্ধু।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কমে। কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এই কলকাতা শহরের আধুনিক দ্রুতগতির যানবাহনের পথের কাঁটা হয়ে দাঁড়ালো সেই সময়কার ঢিমে তানে চলা গরুর গাড়ি, ঘোড়ায় টানা ছ্যাকড়া গাড়ি আর অবুঝ পথচারী। ট্রাফিক জ্যাম কলকাতা শহরের শতাব্দী প্রাচীন এক বৈশিষ্ট্য। পুলিশের কালঘাম ছুটে যেত এই ট্রাম বাস মোটর গাড়ির যাতায়াতের পথ পরিষ্কার রাখতে। যান চলাচলের নতুন নতুন আইন প্রবর্তন হতে শুরু করলো এই সময় থেকে। 1870-এর পর থেকে পুলিশ রেকর্ডে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন অপরাধের তালিকায় নতুন একটা বর্গ যুক্ত হলো যার নাম ছিল স্ট্রিট অফেন্সেস। রাস্তাঘাটে নানাবিধ বেআইনি কার্যকলাপের ফলে কিন্তু এই স্ট্রিট অফেন্সেস যুক্ত হয়। 1888 সালে আমরা দেখতে পাচ্ছি যে 2930টি গ্রেপ্তারির ঘটনা ঘটে। রাস্তার ভুল দিক দিয়ে বা হেডলাইট ছাড়া গাড়ি চালানোর জন্যই কিন্তু মূলত এই গ্রেপ্তারিগুলো ঘটেছিল সেই সময়। আধুনিক শহরের রাস্তাঘাটে স্নান করা, বাজে আচরণ করা বা মাতলামি করা সব কিছুই কিন্তু সেই সময় পুলিশের ব্যস্ততা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কিছু ভেজা মানুষ, কিছু মানুষই তাই আবার হাজার গানে শেষে আরো কিছু

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, আমরা দেখছি যে যন্ত্রচালিত যানবাহন যখন শুরু হলো কলকাতা শহরে, সে সময় কিন্তু রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে গেল। কলকাতার বহু রাস্তাই অপরিসর ছিল, আর সেই সব পথের মাঝ বরাবর যখন ট্রাম লাইন পাতা হয়, তখন মানুষজন, অন্যান্য যান, রাস্তার ধারের দোকানপাট মিলিয়ে মিশিয়ে এক বলতে গেলে জটিল সমস্যার সৃষ্টি হয়। 1883 সালে আমরা দেখি যে অনেক জনই কিন্তু আহত হয় ট্রামের আঘাতে। 1903 সালে 240 জন গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য। 1914 সালে গাড়ি দুর্ঘটনায় প্রায় 67 জন মারা যায় আর 988 জন আহত হয়। এই নানা পরিসংখ্যান থেকে বোঝা যায় যে কিভাবে 20 শতকের গোড়া থেকে কলকাতার রাস্তাঘাটের চেহারা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছিল। এর কয়েক বছর পর ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টের হাত ধরে আরও ব্যাপক আকারে কিন্তু পরিবর্তন ঘটে এই শহর কলকাতার রাস্তাঘাট আর যান পরিবহনের ক্ষেত্রে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: পরে? শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, এই আধুনিকতার মানে কলকাতার আধুনিকতার শর্তই কিন্তু ছিল যন্ত্রচালিত যান চলাচল আর গরুর গাড়ি বা পথচারীদের মধ্যে এক অদৃশ্য প্রতিযোগিতা, যেখানে ট্রাম, বাস, মোটর গাড়ি প্রগতির সূচক হিসেবে দাঁড়াবে আর অবাধ্য পশু বা পথচারী অনাধুনিকতার একটা অবশেষ হিসেবে দাঁড়াবে। আইন মোতাবেক আদর্শ নাগরিক গড়ে তোলা সেই সময় দুষ্কর হয়ে পড়েছিল। প্রশাসনের মতে আধুনিক নগর পরিকল্পনার ক্ষেত্রে বিশেষ অন্তরায় ছিল রাস্তা জুড়ে লোকজনের চলাচল, ফুটপাথ ব্যবহার করতে একটা অনীহা মানুষজনের মধ্যে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কলকাতা শহরে বেশিরভাগ ভারতীয় এলাকাতেই ফুটপাথগুলি কিন্তু ছিল কাঁচা আর কাদাভর্তি। প্রথম বিশ্বযুদ্ধের সময় লাল সুরকি দিয়ে এগুলিকে পাকা করার ব্যবস্থা করা হয়, কিন্তু এতে যে কোনো সুরাহা হবে না সে বিষয়ে কলকাতা ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে একটা লম্বা চিঠি লিখেছিলেন স্কটিশ স্থপতি প্যাট্রিক গেডেস। তিনি বলেছিলেন যে বেশিরভাগ ভারতীয়ই খালি পায়ে হাঁটাচলা করে, তাদের পক্ষে কাকড় বেছানো ফুটপাথ মোটেই কিন্তু সুবিধের হবে না। আর তাছাড়া কলকাতা শহরের রাস্তায় পায়ে চলা মানুষের সংখ্যা কিন্তু প্রচুর, আর তার উপর রয়েছে জাতিগত ছোঁয়াছুঁই বাঁচিয়ে চলার একটা তাগিদ। এসবের কথা মাথায় রাখলে দেখা যাবে যে ফুটপাথগুলি নিহাতই অপরিসর। গেডেসের অভিমত ছিল যে অন্তত 17-20 ফুট চওড়া ফুটপাথ কিন্তু দরকার সেই সময় কলকাতা শহরের।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হল +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি হাজির। অনেকদিন পরে আকাশে একটু ঝকঝকে সূর্যকে দেখে মনটা খুশিতে ভরে গেল। ঘুম থেকে উঠে বাইরের জানলা দিয়ে তাকিয়ে দেখি সূর্যের আলোতে ভরে আছে সবুজ মাঠ। অপূর্ব ভালো লাগায় ভরে যায় মনটা, আর তখনই মন বলে ওঠে চলো হয়ে যায় নিরুদ্দেশ। আর তাই তো প্রতি সপ্তাহে আমি আপনাকে নিয়ে বেড়াতে যাই সেই নিরুদ্দেশের দেশে। এর আগে আমরা গিয়েছিলাম বালি। ইন্দোনেশিয়া মানে কিন্তু অনেকেই ভাবেন বালি বুঝি একমাত্র জায়গা। আগে না, ইন্দোনেশিয়া একটা খুব সুন্দর দেশ, আর চারিদিকে ছড়িয়ে রয়েছে অনেক আকর্ষণীয় ঘোরার জায়গা। হ্যাঁ, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং আরও এক বিখ্যাত শহর যোগজাকার্তা বা জোকার্তা কিন্তু দুর্দান্ত ট্রাভেল ডেস্টিনেশন। আজ আমি আপনাকে নিয়ে যাব ইন্দোনেশিয়ার এই দুই রোমাঞ্চকর জায়গায়। জাভা সমুদ্রের তীরে অবস্থিত বলে এই অঞ্চলকে জাভাও বলা হয়। এর দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হলো এই জায়গাটা। প্রতি বছর কয়েক হাজার মানুষ প্রকৃতির স্বাদ নিতে এখানে আসে। বালি থেকে সরাসরি আমরা চলে আসতে পারি জাকার্তা, অথবা আগে যোগজাকার্তা এসে তারপর সেখান থেকে গাড়ি নিয়েও জাকার্তা আসা যায়। বালি থেকে জাকার্তা খুব সহজেই ফ্লাইট করে পৌঁছে যাওয়া যায়। মোট দূরত্ব প্রায় 192 কিলোমিটার। চলুন আমরা পৌঁছে যাই জাকার্তা, আর নিয়ে নিই একটা ছোট্ট ব্রেক। পরপর তিনটে গানের পর আমি ফিরে আসছি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আমার এই শোতে আমি আপনাকে নিয়ে চলেছি ইন্দোনেশিয়ার জাকার্তায়। এয়ারপোর্টে নেমে ব্লু বার্ড ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে স্ট্রেট হোটেল। এখানকার এয়ারপোর্টে আপনি মানি ট্রান্সফার করে নিতে পারেন। এই ইন্দোনেশিয়া হলো ভিসা ফ্রি কান্ট্রি, মানে 30 দিনের কম যদি ইন্দোনেশিয়ায় থাকেন তাহলে আপনার কোনো ভিসার প্রয়োজন নেই। জাকার্তা হলো ইন্দোনেশিয়ার রাজধানী, আবার এই দেশটার সংস্কৃতি ও অর্থনীতির কেন্দ্র হলো এটি। এখানে এসে প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো অনেক মালায়ান এবং চাইনিজ ক্যাফে। এছাড়াও রয়েছে দেখলাম ডাচ কলোনিয়াল শাসনকালে নির্মিত অসংখ্য বাড়ি। এখানকার সুসজ্জিত মসজিদগুলো দেখার মতো। বিশ্বের জনপ্রিয় শহরগুলির অন্যতম হলো এই জাকার্তা। জাকার্তায় অনেক হাই রাইজ বাড়ি এবং সেখানে রয়েছে ব্যাংক, বড় বড় অফিস, এছাড়াও রয়েছে এক গুচ্ছ সুসজ্জিত শপিং সেন্টার। মেট্রোর পরিবর্তে এখানে এয়ারকন্ডিশনড ট্রান্স জাকার্তা বাস চলে। কয়েকটি লাইনে বাস চলে, স্টপগুলিতেই রয়েছে টিকিট অফিস এবং সেগুলো টার্নস্টাইল সহ মিনি মেট্রো স্টেশনের মতো। কাউন্টারে একবার টাকা দিয়ে গন্তব্যের টিকিট কেটে নিন, আর তারপর অন্যান্য লাইনে বাসে ওঠার জন্য আর টিকিট কাটার কোনো প্রয়োজনই নেই। চলুন এখন শুনে নিই কয়েকটা গান, ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ এসেছি আমরা সবাই জাকার্তায়। জাকার্তায় এসে বুঝলাম এখানকার আবহাওয়া ইন্দোনেশিয়ার বালির মতন। 20-35 ডিগ্রি তাপমাত্রার ভিতর সারা বছর ব্যারোমিটারের পারদ ওঠানামা করে। 1600 শতাব্দীতে প্রথমে পর্তুগিজরা এই জাকার্তাকে দখল করে নেয়, কারণ ভারত মহাসাগরে নিরাপদে বাণিজ্য চালাতে গেলে জাকার্তা হচ্ছে স্ট্র্যাটেজিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীকালে সুলতান বান্টাম এই সব বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং এদের জাকার্তা থেকে তাড়িয়ে দেন। পরে আবার ব্রিটিশ আর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জাকার্তা দখল করার জন্য ঝাঁপিয়ে পড়ে। এদের নিজেদের মধ্যে বহুদিন তুমুল যুদ্ধ চলে। 1619 সালে ডাচরা ব্রিটিশদের হারিয়ে জাকার্তা শহরটা আর এয়ারপোর্টটা দখল করে নেয়। জাকার্তার নাম তারা দেয় বাটভিয়া, যেটা ছিল সেই সময় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী। ডাচরা এই শহরটাকে একদম অ্যামস্টারডামের মতন গড়ে তোলে। 1942 সালে জাপানিরা এই শহরকে দখল করে নেয় আর পুনরায় এর নাম রাখে জাকার্তা। অবশ্য 1949 সালের 27 ডিসেম্বর ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে এবং জাকার্তা হয় স্বাধীন ইন্দোনেশিয়ার রাজধানী। জাকার্তার ইতিহাস তো আমরা শুনে নিলাম, এবার আমাদের ঘোরা শুরু করার পালা। ফ্লাইটের অপশন প্রচুর আছে আপনার জাকার্তা পৌঁছানোর। লন্ডন থেকে ফ্লাইটে করে এখানে আসতে সময় লাগে অ্যারাউন্ড 17 আওয়ার্স। নিউ ইয়র্ক এবং টরেন্টো থেকে এখানে আসতে সময় লাগে অ্যারাউন্ড 23 আওয়ার্স। সিডনি থেকে লাগে অ্যারাউন্ড 11 আওয়ার্স। ইন্ডিয়া এবং বাংলাদেশ থেকে অবশ্য অনেক কম সময়ে আপনি জাকার্তা পৌঁছতে পারেন। তাই প্রথম দিন হোটেলে একটু রেস্ট করে শহরটাকে ঘুরে দেখে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়। জাকার্তানরা কিন্তু খুবই অতিথিবৎসল আর এখানকার নাইট লাইফ একদম ঝকাস। জাকার্তায় আমাদের প্রথম গন্তব্য হল ন্যাশনাল মিউজিয়াম। এখানে ঢুকে অবাক হয়ে গেলাম, দেখেই বুঝতে পারলাম যে এটা বিরাট বড় একটা মিউজিয়াম। এটা নাকি ফার্স্ট অ্যান্ড দ্য বিগেস্ট মিউজিয়াম ইন সাউথ ইস্ট এশিয়া। গোটা মিউজিয়ামটা জুড়ে সাজানো রয়েছে অসংখ্য পুরানো সব জিনিস। হিস্ট্রি, আর্কিওলজি এবং রিলিজিয়নের উপর আলাদা আলাদা বিভাগ রয়েছে এখানে। আমার সাথে ন্যাশনাল মিউজিয়াম ঘুরতে ঘুরতে শুনে নিন পরপর কয়েকটা গান। গানের ওপরে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম, মন যখন নিরুদ্দেশ।

বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

টু ব্যাক গানের পর ফিরে এলাম আমি কৌশিক, আমাদের আজকের সফর জাকার্তা। এখন আমরা চলেছি ন্যাশনাল মনুমেন্ট বা মোনাসের দিকে। 132 মিটার উঁচু এই মনুমেন্টের একদম উপরে রয়েছে একটা গোল্ড লিফ ফ্লেম, যেটা কিনা ইন্দোনেশিয়ার স্বাধীনতার প্রতীক। এর বেসমেন্টে পৌঁছে দেখলাম এখানে সুন্দর করে সাজানো রয়েছে এদেশের অনেক ঐতিহাসিক নিদর্শন। এটা কিন্তু ন্যাশনাল মিউজিয়াম থেকে একদম আলাদা। সেই প্রি হিস্টোরিক টাইমস থেকে আজকের জাকার্তার সম্পূর্ণ বিবর্তন দেখতে পাওয়া যায় এখানে। মোটামুটি 1 ঘন্টা সময় কিন্তু আপনার লেগেই যাবে এটাকে খুব সুন্দর করে ঘুরতে। জাকার্তায় চীন দেশের সংস্কৃতির বেশ প্রভাব রয়েছে, আর গ্লোডক চায়না টাউনে আমাদের যাওয়াটাও সেই কালচারকে আরও ভালোভাবে বোঝার জন্য। 1500 সেঞ্চুরিতে চীন থেকে আসা চাইনিজ কালচার এখানকার সংস্কৃতির সাথে মিশে একটা মিক্সড কালচারের সৃষ্টি হয়েছে। এখানকার ট্র্যাডিশনাল ওয়েট মার্কেটে ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল যেন আমরা সাংহাইয়ের কোনো ফাড়ায় রয়েছি। এ অঞ্চলে চাইনিজরাই সমস্ত ব্যবসা বাণিজ্য কন্ট্রোল করছে। চীনের অতি প্রাচীন কনফুশিয়ান ধর্মের মন্দিরও রয়েছে এখানে, তার নাম ধর্মা ভক্তি টেম্পল। সুপ্রাচীন কনফুশিয়ান কমিউনিটি আজও দেখা মেলে এখানে। এক পবিত্র নিস্তব্ধতা জুড়ে আছে গোটা মন্দির চত্বরে। ভীষণ শান্ত এবং গম্ভীর এখানকার পরিবেশ। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে, কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

ডাচরা এই জাকার্তায় বহু বছর ছিল, তাই তাদের প্রভাব তো এখানকার পুরনো সব স্থাপত্যে থাকবেই। আর সেই সব কিছু দেখতেই আমরা পৌঁছে গেলাম জাকার্তা ওল্ড টাউন। নামটা থেকেই বোঝা যায় যে পুরনো জাকার্তা এটাই। ডাচ কলোনিয়াল গভর্নমেন্টের এটাই ছিল মূল এবং প্রধান কেন্দ্র। আর এই জাকার্তা ওল্ড টাউনেই আমরা দেখা পেলাম সেই লিটল অ্যামস্টারডামের। সামনেই দেখলাম এক বিশাল পুরনো বিল্ডিং, যাকে এক ঝলক দেখলেই বোঝা যায় প্রাচীন ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শন এটা। পাশ দিয়েই বয়ে চলেছে একটা খাল। জাকার্তা গভর্নমেন্ট এই অঞ্চলটাকে এখনো আগের মতনই রাখার চেষ্টা করে চলেছে, তাই এর হেরিটেজ লুক এখনো রয়ে গেছে একই রকম। আশেপাশে সব পুরনো বাড়ি আর দোকানগুলো দেখতে দেখতে কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনেই দেখলাম একটা বেশ বড় বাড়ি। নামটা বড় করে লেখা রয়েছে, ফাতাহিল্লা মিউজিয়াম। তার ঠিক উল্টো দিকেই একটা ইউরোপিয়ান ক্যাফে। কয়েক বছর আগে কোনো একটা কাজে আমাকে নেদারল্যান্ডস যেতে হয়েছিল। আজ এই ক্যাফেটা দেখে আমার সেই নেদারল্যান্ডস ঘোরার কথা মনে পড়ে গেল। সেই একই রকম দরজা আর জানালা, কাউন্টারটাও একেবারে সেই ডাচ ঘরানাতেই সাজানো। আপনাদেরকে বলবো যে জাকার্তায় আসলে এই ক্যাফে বাতাভিয়াতে বসে একবার অন্তত ক্যাপাচিনো বা লাতে খেয়ে যাবেন। ক্লাসিক ইউরোপিয়ান কনসেপ্টে তৈরি এই ক্যাফে আজও সেই সাবেকিয়ানা বজায় রেখেছে পুরোপুরি। এখান থেকে লাঞ্চটাও করে নিতে পারেন। ডাচ কুইজিনের সাথে এখানকার মশলা মিশে এক অদ্ভুত অপূর্ব টেস্ট হয়েছে। জাকার্তার সব থেকে পুরনো বন্দর হল সুন্দা কেলাপা হারবার। এখানে একটা সন্ধে অবশ্যই কাটাবেন। একটা সময় ইন্দোনেশিয়ার এন্টায়ার স্পাইস ট্রেড হতো এই বন্দর দিয়ে। আজ সেই গৌরব আর নেই, কিন্তু বন্দরটা আজও জমজমান। এখন মূলত ডোমেস্টিক শিপিং হয় এখান থেকে। সামনেই দেখি ভাসছে কতগুলো ট্র্যাডিশনাল ফিনিশি উডেন বোটস। বেশ একটা পিকচার পারফেক্ট ইভিনিং। আমি আসছি ফিরে একটা ছোট্ট বিরতির পর, আর আপনাকে শোনাবো এখন কয়েকটা সুন্দর গান। তারপর আবার ফিরে আসছি আপনাদের সাথে গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুরটা সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

কিছু ভালো লাগা না লাগালে দিন। ব্রেকের পর ফিরে এলাম আমি আপনাদের চলার সাথী কৌশিক, আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, আর আজ আমরা এসেছি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। আমরা এখন চলেছি ইস্তিকলাল মস্ক দেখতে। সাউথ ইস্ট এশিয়ার সব থেকে বড় মসজিদটা এখন আমার সামনে। এই ইস্তিকলাল কথাটা হলো আরবিক, আর এটার মানে হলো স্বাধীনতা। এই স্বাধীনতার মসজিদটা সত্যি বিশাল বড়। মার্দেকা স্কোয়ারের উত্তর পূর্বে এই মসজিদটা অবস্থিত। জাকার্তার অন্যতম সেরা দর্শনীয় স্থাপত্য বলা হয় এই মসজিদটাকে। আর কেন এটা বলা হয় সেটা ভিতরে ঢুকেই বুঝতে পারলাম। মূল দরজা দিয়ে ঢুকেই একটা বিরাট বড় গ্র্যান্ড ডোমড প্রেয়ার হল, তার সিলিংটা অনেক উঁচু, গুনে দেখলাম প্রায় ছয়তলা। দেওয়ালে সোনালি এবং রূপালি রঙের ভীষণ জমকালো মোটিভ, 12 ম্যাসিভ স্টেনলেস স্টিল কাভার্ড কলামস সেই উঁচু সিলিংটাকে ধরে রেখেছে। এই জেড ব্ল্যাক রঙের কলামগুলো অদ্ভুত সুন্দর এক কন্ট্রাস্টের সৃষ্টি করেছে। এই বিশাল মসজিদটা কিন্তু একদম শান্ত নিস্তব্ধ, কলামগুলো অদ্ভুত সুন্দর এক কন্ট্রাস্টের সৃষ্টি করেছে। এই বিশাল মসজিদটা কিন্তু একদম শান্ত

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ইস্তিকলাল মস্ক বা ইস্তিকলাল মসজিদটায় বেশ কিছুক্ষণ ছিলাম। এতটাই ভালো লাগছিল যে ইচ্ছে ছিল আরও কিছুটা সময় ওখানেই কাটাবার, কিন্তু হাতের ঘড়ি আর সময়ের তারা আমায় বাধ্য করলো ওখান থেকে বেরিয়ে পরের গন্তব্যে যেতে। এখন আমরা এসেছি 1901 সালের তৈরি জাকার্তা ক্যাথিড্রালে। এই রোমান ক্যাথলিক ক্যাথিড্রালেই থাকেন জাকার্তার আর্চ বিশপ। জাকার্তায় ক্যাথলিক খ্রিশ্চিয়ান কমিউনিটি রয়েছে প্রায় 3%। ইস্তিকলাল মস্ক আর জাকার্তা ক্যাথিড্রাল প্রায় পাশাপাশি। এখানকার রিলিজিয়াস টলারেন্স এবং ইউনিটি বেশ ভালো রকম বোঝা গেল এখানে এসে। ঘোরাঘুরি তো অনেক হলো, এবার চলুন পেট পুজোটাও করে নেওয়া যাক। জাকার্তায় এসে যে লোকাল কুইজিনের কথা সবার আগে মনে পড়ে, তার নাম হলো সাতে। এটা একটা ডেলিশিয়াসলি সিজন্ড এবং স্কুয়ার্ড মিট ডিশ, যেটা এখানে এসেছে জাভা দ্বীপপুঞ্জ থেকে। সুইট সোয়া সসে ম্যারিনেট করা মিটকে গরম কয়লাতে গ্রিল করে বিভিন্ন রকম সস দিয়ে এটা তৈরি করা হয়। আর স্বাদ একবার মুখে দিলেই বুঝতে পারবেন যে কেন এই সাতেকে এখানকার জাতীয় খাবার বলা হয়। সাতের পরেই আরেকটা খাবারের নাম মনে আসে, তার নাম নাসি গোরেং ক্যাম্বিং বা গোট ফ্রাইড রাইস। বেসিক্যালি এই ফ্রাইড রাইসটা সিজন করা হয় কিক্যাপ মানিস এবং অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যেমন গার্লিক, শ্রিম্প পেস্ট এবং চিলি বা লঙ্কা দিয়ে। অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যেমন চিকেন এবং প্রনও দেওয়া হয়, আর তার সাথে থাকে এগ, পিকলস আর এখানকার ট্র্যাডিশনাল ক্র্যাকার্স, ক্রুপুক। সবশেষে এটাকে আরও টেস্টি করার জন্য নরম মাটনের টুকরো মিশিয়ে পরিবেশন করা হয়। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর দুটো গান। গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খেলা কি শেষ নাকি বেলা শুরু, খেলা কি শেষ

0: বেলা শুরু।
1: জাকার্তাকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি যোগ জাকার্তাতে। সড়ক পথে গাড়িতে করে কম বেশি 8 ঘন্টার সময় লাগে যোগ জাকার্তা পৌঁছতে। মোট 563 কিলোমিটার এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আবার ট্রেনে করে অনেকটাই কম খরচে আপনি পৌঁছে যেতে পারেন এখানে। সময় অবশ্য একই রকম লাগে, আর সময় বাঁচাতে চাইলে ফ্লাইটে করে মাত্র 1 ঘন্টায় চলে আসা যায় এখানে। এখানে আসলে রয়েছে 2টো যমজ শহর, একটা যোগ জাকার্তা আর আরেকটা হলো সুরাকার্তা। সেই ছোটোবেলায় ইতিহাসে পড়া বড়বুদুরের স্তূপ, তার কথা মনে পড়ছে? সেটা আছে এই যোগ জাকার্তায়। যোগ জাকার্তার শহরটা এই ইন্দোনেশিয়ার ট্রাভেল মানচিত্রে এক বিশেষ স্থান নিয়ে আছে। প্রতি বছর প্রচুর মানুষ আসেন এখানে ঘুরতে। এই শহরের সরকারি ট্যুরিজম বিভাগের ট্যাগলাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, যোগ যা দ্য নেভার এন্ডিং এশিয়া। ট্যাক্সি, বাস বা গাড়ি ছাড়াও এখানে দেখলাম আমাদের দেশের মতন 3 চাকার রিক্সা রয়েছে প্রচুর। এছাড়া রয়েছে ঘোড়ার গাড়ি, যেটাকে কিনা এরা বলে অ্যান্ডং, সেটাও বেশ জনপ্রিয়। প্রথম দিন আমরা যাব প্রামবানান এবং বড়বুদুর দেখতে। প্রামবানান টেম্পল হলো এক বিখ্যাত মন্দির। হিন্দু ধর্মের প্রভাব এই সমগ্র ইন্দোনেশিয়াতেই দেখতে পাওয়া যায়। একসময় এই অঞ্চল ভারতবর্ষে শাসনাধীন ছিল, তারও আগে এবং পরবর্তীকালেও ভারতবর্ষের সাথে এর যোগাযোগও ছিল অবিচ্ছিন্ন। 850 শতাব্দীতে তৈরি হওয়া এই মন্দির আজও সেই হিন্দু ধর্মের ঐতিহ্যকে সারা গায়ে মেখে যেন দাঁড়িয়ে রয়েছে। যোগ জাকার্তার স্লেমানে অবস্থিত এই বিশাল মন্দিরটা দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে। অত বছর আগে কিভাবে এই বিরাট উঁচু আর এত বড় মন্দির তৈরি করা হলো সেটা ভাবলেও অবাক লাগে। সিওয়ারঘা ইনস্ক্রিপশন অনুযায়ী এই মন্দিরের আসল নাম হলো সিওয়ারঘা টেম্পল, সংস্কৃত ভাষায় যার মানে শিবের আবাস বা শিভাস হাউস। এই মন্দিরটা ত্রিমূর্তি বা 3 প্রধান হিন্দু দেবতা মানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর বা শিবকে উৎসর্গিত। তবে মূলত ভগবান শিবই ছিলেন এই মন্দিরের প্রধান দেবতা। এই প্রবনান মন্দিরটা দেখতে দেখতেই আমরা শুনে নিই ব্যাক টু ব্যাক 3টে গান। যাবেন না কোথাও, ব্রেকের পর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মার নদী থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

প্রম্বনান টেম্পল হলো একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইন্দোনেশিয়ার লার্জেস্ট হিন্দু টেম্পল এবং সাউথ ইস্ট এশিয়ার মোস্ট বিউটিফুল টেম্পল হচ্ছে এই মন্দিরটা। এই প্রম্বনান টেম্পলের উত্তরে রয়েছে এক পাহাড়, মানে সাধারণ পাহাড় কিন্তু নয়, মাউন্ট মেরাপি আসলে একটা ভলক্যানো। আর 930 AD ভায়োলেন্ট ইরাপশনের সময় সমস্ত জনপদ ধ্বংস হয়ে যায়, তারপর ধীরে ধীরে ঘন জঙ্গলে ঢেকে যায় পুরো জায়গাটা। আগে মাতারাম কিংডমের রাজধানী ছিল এই অঞ্চল, কিন্তু আগ্নেয়গিরির লাভা থেকে বাঁচার জন্য রাজধানী সরিয়ে নিয়ে যাওয়া হয় পূর্ব জাভায়। 1733 ডাচ নাগরিক কর্নেলিয়াস অ্যান্টনি লঞ্চ এই অঞ্চলটা আবিষ্কার করেন এবং এক বিস্তারিত রিপোর্ট তৈরি করেন। জায়গাটার সিনিক বিউটি কিন্তু অসাধারণ, মানে ক্যামেরার শাটার এখানে এক মুহূর্ত রেস্ট পাবে না। এখানে আসলে অবশ্যই দেখে নেবেন এখানকার বিখ্যাত রামায়ণ ব্যালে। প্রম্বনান টেম্পলের ওপেন স্টেজে বিখ্যাত রামায়ণ ব্যালে হলো জাভার মোস্ট স্পেকটাকুলার ডান্স পারফরমেন্স। ভালো এবং মন্দের, গুডনেস এবং এভিলের সেই লড়াইয়ের নাট্যরূপ। পিছনে ব্যাকড্রপে রয়েছে অ্যামেজিং প্রম্বনান টেম্পল, অ্যাপ্রক্সিমেটলি 200 ডান্সার্স এর নাচ এবং সেই সাথে মিউজিসিয়ানদের গ্যামেলন, যেটা মূলত ট্রেডিশনাল জ্যাভানিজ আর ব্যালিনিজ অর্কেস্ট্রা। রাম, সীতা, রাবণ, হনুমানদের আর্মিজদের সঙ্গে রাক্ষসদের যুদ্ধ সব কিছুই দেখলাম এই ডান্স পারফরমেন্সে। আর তারপর আমরা চললাম আর এক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বড়বধুর দেখতে। গাড়ি থেকে নেমে এই বড়বধুরের সামনে দাঁড়িয়ে আমি জাস্ট স্পেলবাউন্ড হয়ে গেলাম। নিজের চোখে না দেখলে বোঝা কঠিন এর সৌন্দর্য। অপূর্ব সুন্দর বললেও এর সাথে বোধহয় ঠিক জাস্টিস করা হবে না। বড়বধুর হলো ইন্দোনেশিয়ার রাষ্ট্রের মধ্যে জাভার মাগেলাঙ্গে অবস্থিত একটি 9ম শতাব্দীর মহাযান বৌদ্ধ মন্দির। এই স্মারকস্থলে মোট 9টি সারিবদ্ধ মঞ্চ রয়েছে। দেখে বুঝলাম এর মধ্যে 6টি হলো বর্গাকার বা স্কোয়ার ও 3টি গোলাকার। এগুলির উপরে রয়েছে একটি কেন্দ্রীয় গম্বুজ। বড়বধুর মন্দিরে মোট 2672 খোদাই চিত্রের প্যানেল ও 504 বুদ্ধমূর্তি রয়েছে। শুধুমাত্র কেন্দ্রীয় গম্বুজটির চারিদিকে রয়েছে 72 বুদ্ধমূর্তি। প্রত্যেকটি মূর্তি একটি স্তূপের গায়ে ছিদ্রাকার গর্তে উপবিষ্ট অবস্থায় স্থাপিত। মন ভরে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য আর মন্দিরগুলো দেখতে দেখতে চলুন শুনে নিই আমার খুব প্রিয় 2 গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানেই গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানেই জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

বড়বদুর হল বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে খ্রিস্টীয় নবম শতাব্দীতে বড়বদুর নির্মিত হয়। মন্দিরটি জাভা বৌদ্ধ স্থাপত্যশৈলী অনুসারে নির্মিত হলেও হিন্দু ধর্মের প্রভাবও এখানে দেখা যায়। এই স্তূপে মোট তিনটে ধাপ রয়েছে। এই তিনটি ধাপ বৌদ্ধ ধর্মের তিনটি ধাতু বা জগতের প্রতীক। জগৎ তিনটি হল কাম ধাতু বা কামনার জগৎ, তারপরে রূপ ধাতু বা সাকারের জগৎ, এবং সবশেষ ধাপে রয়েছে অরূপ ধাতু বা নিরাকারের জগৎ। সিঁড়ি আর অলিন্দের মাধ্যমে শীর্ষ দেশে পৌঁছে দেখলাম অনেক বিদেশি, যেমন চাইনিজ, জাপানিজ, সবাই এসেছেন ধর্মীয় আচার পালন করতে। এখানকার অলিন্দগুলির দেওয়ালে ও থামগুলির গায়ে 1460টি খোদাই চিত্রের প্যানেলে বিভিন্ন কাহিনী প্রদর্শিত রয়েছে। বড়বদুরে রয়েছে বিশ্বের বৃহত্তম ও সামগ্রিক বৌদ্ধ খোদাই চিত্রের সমাহার। প্রাপ্ত প্রমাণ থেকে জানা যায় বড়বদুর 9th century নির্মিত হয়। খ্রিস্টীয় 1400 জাভা জাতি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে জাভার হিন্দু রাজ্যগুলোর পতন ঘটে। এই সময় বড়বদুরও পরিত্যক্ত হয়। 1814 জাভার তৎকালীন ব্রিটিশ শাসক স্যার টমাস স্ট্যামফোর্ড স্থানীয় ইন্দোনেশীয়দের কাছ থেকে এই মন্দিরের অবস্থানের কথা জানতে পারলে তিনি এখানে আসেন ও তারপর সারা বিশ্বে এই মন্দিরের অস্তিত্বের কথা ছড়িয়ে পড়ে। পরের দিন লোকাল সিটি টুয়ারটা করে নিয়েছিলাম আমরা। একের পর এক দেখে নিয়েছিলাম জোগজাকার্তা মনুমেন্ট, মালিওবোরো রোড, বেরিংগার্জো মার্কেট, আলুন আলুন উতারা, নির্ভয় গাটে, পোজক বেন্তেং ওয়াতান এবং আলুন আলুন সেলাতান। রাতের বেলায় এই শহরটা কিন্তু দারুণ জমজমাট, চাইলে একটা নাইট টুয়ারও করে নিতেই পারেন। তারপর এখান থেকে জাকার্তা হয়ে দেশে ফেরার ফ্লাইট। পুরো টুয়ারটা ভীষণই অন্য রকমের, স্মৃতির মণিকোঠায় চিরদিনের মতন রয়ে গেল এই ইন্দোনেশিয়া। আবার দেখা হবে বন্ধু আমাদের পরের এপিসোডে। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম অবশ্যই জানাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +91 8100136126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। দাঁড়ান, আপনি কিন্তু যাবেন না, আপনার জন্য আছে দারুণ একটা গান। যাওয়ার আগে আমি শোনাতে চাই এই গানটা। সত্যি তো এই পৃথিবী আমার, আপনার, আমাদের সকলের। আসুন না সবাই মিলে এই পৃথিবীকে আরও একবার মন প্রাণ খুলে হাসার সুযোগ করে দিই। তাই নতুন এক সকালের আশা নিয়ে আজকের মতন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকবেন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ। নমস্কার।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি

বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with ETOS services? That level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
4: For just 2 days, you could feel home all over again. This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage. Your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, radiobanglanet.com. Banglar gaan, Bangalir pran.

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radio bangla.net.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাত জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভী দোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিকে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে, নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সওয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
3: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: এই আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ, তবু কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে, তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে? তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ছবি নও তুমি ছবি।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজ পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in.
4: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etosservices.com.

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

বসবাসে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: আসেন না।
1: আধুনিক শহরে চলাফেরা করার নানা নিয়ম, নানা বাধা, নানা হুকুম, এসবই আমরা কম বেশি মেনে চলতে বাধ্য হই। খুচকাজ ব্যতিক্রম যদিও নাগরিক জীবনের অঙ্গ, কিন্তু আমরা খুব ভালো করেই জানি যে কখন নিয়ম ভাঙলাম, কখন সিগন্যাল দেখেও না দেখার ভান করলাম, কখন ফুটপাথ ছেড়ে রাস্তা দিয়ে খানিকটা জোর কদমে এগিয়ে গেলাম। পথচারীরা এসব করে পার পেয়ে গেলেও গাড়ির চালকদের নানাবিধ ফাইন দিতে হয় ট্রাফিক আইন ভাঙার জন্য। বিশেষত যখন মানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা বসানো থাকে, মানে এখনকার সময়, তখন কিন্তু সিগন্যাল মান্য না করে চললে মালিকের মোবাইলে তৎক্ষণাৎ ফাইনের রসিদ কিন্তু হাজির হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন এইসব নিয়ে আমি কেন কথা বলছি। আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কিন্তু কথা বলবো কলকাতার যানবাহনের ভুল বদল নিয়ে, আর সেই ব্যাপারে আরও কথা অবশ্যই হবে, কিন্তু গানের ওপারে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা net.com কে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রাস্তায় গাড়ি চড়ার জন্য যে বিশেষ নিয়ম কানুন প্রয়োজন, এই ধারণা 19 শতকের 7-8-এর দশক থেকে কিন্তু ধীরে ধীরে প্রশাসনের কাছে স্পষ্ট হয়ে যায়। কলকাতা শহরে প্রথমে ট্রাম, পরে বাস এবং মোটর গাড়ির আবির্ভাবের সঙ্গে সঙ্গে পুলিশের একটা কাজই হয়ে দাঁড়ায় রাস্তাঘাটে সুষ্ঠুভাবে যান চলাচল বজায় রাখা, এবং একই সঙ্গে সাধারণ জনগণের মধ্যে রোড সেন্স তৈরি করার প্রক্রিয়া। কিন্তু জনতা আর কবে প্রশাসনের কথা মেনে চলেছে বলুন? আরো কথা হবে কিন্তু গানের ওপারে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম যে এই যে সাধারণ জনগণের মধ্যে রোড সেন্স তৈরি করার প্রক্রিয়া, যেটা অনেক বছর আগে থেকে কলকাতা শহরে শুরু হয়েছিল, সেইটা কতটা সফল হতে পেরেছিল। যেরকম আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে জনতা যে প্রশাসনের কথা মেনে চলবে বা চলছে, এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা। সেই জন্য কলকাতার নিম্নবর্গের মানুষদের দখলে তখন কিন্তু ছিল রাস্তাটা, মানে সেখানে কিন্তু ব্যবসাপত্তর, খেলাধুলো, ধর্মীয় অনুষ্ঠান, লাঠালাঠি আর হাতাহাতি, চলাফেরা, আবার শোয়া বসা, চড়ক গাজনে শহরের রাস্তায় যেন মেলা বসে থাকতো, আর বাদ ভাঙা জনতার স্রোত কিন্তু সেখানে চলে যেত। উচ্চবর্গীয় পশ্চিমী মনোভাবাপন্ন যে ভারতীয়রা ছিলেন, তারা কিন্তু এই বিষয়ে বিলেতি সরকারের পক্ষেই ছিলেন। এইসব আচার আচরণকে তারা কিন্তু আধুনিক নাগরিক সমস্যার বা সভ্যতার পরিপন্থী হিসেবে কিন্তু দেখতেন সেই সময়। সরকার সময় বেঁধে দিলে এই অনুষ্ঠানে রাশ টানার চেষ্টাও কিন্তু তারা করেছিলেন।